0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
5: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
6: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
7: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
8: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ির ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এই পোড়া শহরের ধুলো বালি সারা গায়ে মেখে নিয়ে বসে আছি।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

এই জায়গা এমন একটা জায়গা যেখানে পৌঁছতে অনেকে মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছে, আবার এই জায়গা এমন একটা জায়গা যেখানে পৌঁছে অনেকে কিন্তু নার্ভাসনেসের চোটে মুখের কথা পর্যন্ত হারিয়ে ফেলে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর যে জায়গাটার কথা আপনাকে বলছি সেটা হলো লাইমলাইট। আগে হ্যাঁ, লাইমলাইট সেন্টার স্টেজ। তো গতকালও আপনার সঙ্গে কিছু কথা শেয়ার করেছিলাম এই লাইমলাইটকে নিয়ে এবং এই লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে, তাদের জীবন নিয়ে। আর আজকেও ঠিক সেই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে। লাইমলাইট এমন একটা জায়গা যেখানে আসার জন্য বলতে গেলে প্রত্যেকেই একটু ছটফট ছটফট করেন, কিন্তু তার মধ্যে এরকম মানুষজনও আছেন যারা কিনা এই লাইমলাইটে চলে আসলে একদম আর কি টেনশনের চোটে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো এই লাইমলাইটকে নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা, অনেক গল্প আছে যেগুলো কিনা এক কথায় প্রচণ্ড ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব গতকালও আপনার সঙ্গে শেয়ার করেছি আর আজকেও শেয়ার করতে থাকব, কিন্তু সবই শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মঞ্চ এবং লাইমলাইট দুটো একে অপরের পরিপূরক। সেন্টার স্টেজ বলতে যা বোঝায় একদম স্টেজের মাঝখানে, সেখানেই অতীত যুগে যখন কিনা ইলেকট্রিক আলো আবিষ্কার হয়নি সেই সময় থিয়েটারের ঠিক মাঝখানে একটি লাইট ফেলা হতো মোমবাতির সাহায্যে, আর সেই লাইটকে বলা হতো লাইমলাইট। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে। তো লাইমলাইটের কথা উঠলে আরও একজনের কথা কিন্তু একদম সবার আগে চোখের সামনে চলে আসে। তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত অ্যাক্টর, ডাইরেক্টর, বলতে গেলে সর্বগুণসম্পন্ন একজন ব্যক্তি, চার্লস চ্যাপলিন, যাকে আমরা চিনি চার্লি চ্যাপলিন নামে। তো ওনার জীবনের এরকম বেশ কিছু ঘটনা আছে যেগুলো কি না অবিশ্বাস্য, মানে উনি এত কষ্ট সহ্য করেছেন যেটা আমরা হয়তো ভাবতেও পারবো না, কিন্তু তথাপি কিন্তু তার কাজের মধ্যে, তার ফিল্মের মধ্যে তিনি গোটা পৃথিবীবাসীকে হাসিয়েছেন। এবং তার যে একটি সিনেমা যেটিকে বলা চলে তার আত্মজীবনী, সেই ফিল্মের নামও তিনি দিয়েছিলেন লাইমলাইট। আর লাইমলাইটের প্রসঙ্গ উঠলে এই চার্লি চ্যাপলিনের কথা কি করে বাদ যায় বলুন তো। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনদের নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

লাইমলাইটে থাকা ব্যক্তিরা সাধারণত হন অ্যাক্টর। যদি আমি থিয়েটারের দিক থেকেও বলি, তাহলে একদম লাইমলাইট অর্থাৎ সেন্টার স্টেজে যে মানুষজন থাকেন তারা হচ্ছেন অ্যাক্টর, তাদেরকে আমরা দেখতে পাই। কিন্তু তার পেছনেও কিন্তু এরকম অনেক ব্যক্তি থাকেন যাদের ছাড়া এই থিয়েটার কিংবা এই ফিল্মও যদি আমরা বলি, তাদের ছাড়া যারা বিহাইন্ড ক্যামেরায় থাকেন তাদের ছাড়াও কিন্তু কোনো মতে কোনো ধরনের নাটক কিংবা ফিল্ম বানানো সম্ভব নয়। কাজেই লাইমলাইটে থাকা ব্যক্তিদের কথা যদি বলতে হয়, তাহলে তার সঙ্গে এই সাপোর্ট স্টাফেদের কথাও বলা বাধ্যতামূলক, কারণ তারাও ঠিক ততটাই গুরুত্ব। তাহলে তার সঙ্গে এই সাপোর্ট স্টাফেদের কথাও বলা বাধ্যতামূলক কারণ তারাও ঠিক

আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে?

0: চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা net.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: আন্ডানে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

আরো এক ধরনের আর্ট ফর্ম হচ্ছে সার্কাস। আগে হ্যাঁ, সার্কাস, সেই সার্কাস যেখানে কিনা আমাদের ছোটবেলাটা খুব ভালোভাবে কেটেছে। ইনফ্যাক্ট এখনো অনেক মানুষজন অনেক বাচ্চাদের নিয়ে সার্কাসে যান। তো সেই সার্কাসে যারা সব থেকে বেশি দক্ষ, তারা কোন ভূমিকায় থাকেন জানেন? তারা থাকেন জোকারের ভূমিকায়। আগে হ্যাঁ, জোকার, যাদেরকে দেখে আমরা হাসি, যাদের উল্টো পাল্টা কাজকর্ম দেখে আমরা হেসে লুটোপুটি হয়ে গড়াগড়ি দিই। কিন্তু এটাও সত্যি যে এই জোকারেরা কিন্তু সব দিক থেকে ট্রেন্ড হন এবং তারা অনেক নতুন ট্রেনিকে নিজেদের দায়িত্বে ট্রেনিং শেখান। কাজেই বুঝতেই পারছেন যে যাদেরকে আমরা জোকার কিংবা ক্লাউন বলি, তারা কিন্তু আসলে একজন অত্যন্ত উঁচু দরের শিল্পী। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জারি আছে এবং জারি থাকবে লাইমলাইট এবং লাইমলাইটে থাকা মানুষজনেদের নিয়ে। একটা ছোট্ট ব্রেকের পালা এখন, যার উপরান্তে এরকমই আরও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

লাইম লাইটের কথা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু লাইম সাউন্ডের কথা কি আমরা খুব একটা জানি আগে? হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকমই, মানে লাইম লাইটের সঙ্গে আমি একটু জোর বেঁধে একটু মিল করে লাইম সাউন্ডের কথাটা বললাম। অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে যে, যে কোনো আর্ট ফর্ম, যে কোনো নাটক কিংবা ফিল্ম হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু যতটা আমরা দৃশ্য দেখি ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে সেই দৃশ্যের সঙ্গে মেল খাওয়া মিউজিক। সেটা এনভায়রনমেন্ট মিউজিক হোক বা এনভায়রনমেন্ট সাউন্ড হোক কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক কিংবা দর্শক যে নায়ক কিংবা অন্যান্য অভিনেতার কণ্ঠে যে সংলাপগুলো শোনেন সেগুলোই হোক, অর্থাৎ ডাবিংই হোক, যে কোনো ধরনের সাউন্ড কিন্তু একদম অপরিহার্য কোনো ফিল্ম কিংবা কোনো থিয়েটারকে ওপরে তোলার জন্য। কাজেই লাইম লাইটের সঙ্গে কিন্তু লাইম সাউন্ডের ব্যাপারটাও মাথায় রাখতে হবে, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর গতকালের লাইম লাইট থেকেই ক্যারি ফরওয়ার্ড হয়েছে। গতকালও কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম লাইম লাইট এবং লাইম লাইটে থাকা মানুষজনেদের নিয়ে, আজকেও সেরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্তুরিয়ার আড্ডা। প্রত্যেকদিনের মতো এক ঘন্টার গান্তুরিয়ার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। এই যে গান্তুরিয়ার আড্ডা হয় এক ঘন্টার হয় এবং সেখানে আমরা যে কোনো বিষয় নিয়েই কথা বলি, ঠিক যেমন বন্ধুরা বলি। আচ্ছা, আমি তো ওয়েট করে থাকি আপনার সাথে কখন কথা বলবো এবং ভালো ভালো গানগুলো শোনাবো। আপনিও কি সেমভাবে ওয়েট করে থাকেন? আদৌ কি মনে হয় যে ভালো ভালো গল্প, ভালো ভালো আড্ডা এবং ভালো ভালো গান শোনা দরকার? যদি হয়ে থাকেন এবং মিস করে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই মেসেজ করতে ভুলবেন না। কিভাবে করবেন, কোথায় করবেন এবং কখন শুনবেন সেই সব কিছু আপনারা জানেন, কিন্তু তাও আমি আরেকবার বলে দেবো আড্ডায় শেষে। তাই আড্ডায় শেষ অবধি আপনাকে চাই, তার কারণ আজকে একটা জমি আড্ডা হবে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পাক, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা কে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি এবং আজকে আমরা একটু অন্য রকমের আড্ডা দেব। শহর কলকাতায় বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেখানে রয়েছে হাওড়া ব্রিজ, যেখানে রয়েছে পুরনো অস্তিত্ব, পুরনো ছাঁচে শহর কলকাতার, উত্তর কলকাতার অলিগলি, এবং রয়েছে অনেক কিছু, রয়েছে ন্যাশনাল লাইব্রেরি, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং তার সাথে সাথে অবশ্যই জাদুঘর। এবং যতই আমরা ঘুরি না কেন, শেষ করতে পারবো না কলকাতা। এর মধ্যে থেকে যদি আমি বলি, এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি মজা তো পাবেন, কিন্তু তার সাথে সাথে গাটা ছমছম করে উঠবে। অবশ্যই radiobanglani.com-এ যখন আজকে বলছি একটু অন্যরকমের আড্ডা হবে, তাহলে অনেক কিছু বলার আছে আপনাকে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com এ আমি রুমিনা আছি আপনার সঙ্গে, এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। এবং অবশ্যই যেটা বলছিলাম যে কলকাতায় এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলোই আপনি ঘুরতে পারবেন, খেতে পারবেন এবং মজা করতে পারবেন, এবং তার সাথে সাথে বন্ধুদের সাথে আড্ডাও দিতে পারবেন। আর যেটা বলার সেটা হচ্ছে একদম অন্য রকমের আড্ডা, মানে কোথাও ঘুরতে গেলে আপনার ভয় লাগবে কি না সেটা বলছি। আচ্ছা, ন্যাশনাল লাইব্রেরির কথা বলি। সেই ন্যাশনাল লাইব্রেরির তো কথা আমরা অনেকেই শুনেছি, কিন্তু সত্যি কি ন্যাশনাল লাইব্রেরিতে অন্য কিছু রয়েছে, কি বলেন?

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যারা আপনারা কলকাতায় থাকেন, কলকাতাকে ভালোবাসেন বলেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে বেলভিডিয়ার গার্ডেন হাউস আলিপুর সেই জায়গাটা আপনি চেনেন, দেখবেন 100% মতো 90% লোক চিনতেই পারবে না। কিন্তু তাকে যদি বলেন যে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় যেটা আছে সেটা কি চেনেন, তাহলে সবাই দেখে ফেলে। অ্যাকচুয়ালি এই যে গ্রন্থাগার ভবন সেটাকে যদি বলা হয় পোশাকি নাম, তাহলে কিন্তু বেলভিডিয়ার এস্টেট বলা হয়, অর্থাৎ বেলভিডিয়ার হল একটা গথিক ঘরানার বিশেষ স্থাপত্য, এবং ইতালিয়ান ভাষায় বেলভিডিয়া শব্দের অর্থ হচ্ছে মনোরম দৃশ্য। এইসব তো গেল, কিন্তু ওয়ারেন হেস্টিংস, সেই সাথে আমরা জানি যে তার ভূমিকা কীরকম ন্যাশনাল লাইব্রেরিতে, তিনি কে ছিলেন, কিভাবে ছিলেন, সে সব কিছু জানি। এই যে ওয়ারেন হেস্টিংস, এবং এই ওয়ারেন হেস্টিংস যখন গভর্নর জেনারেল হন, তখন কিন্তু তিনি মেরিয়ান ইমহাফের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সবও গল্প গেল। কিন্তু অনেকে বলেন যে নাকি এক শীতের রাতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এই বেলভিডিয়ার এস্টেটের মাঠে, নাকি একটি গাছের নিচে ডুয়েল হেস্টিংসের গুলিতে আহত হন ফিলিপ ফ্রান্সিস। এই যে ঘটনা, এই ঘটনা তো ঘটে গেছে ইতিহাসের পাতায়, আমরা শুনেছি, আবার অনেকে জানিও না। কিন্তু আজ চলে গেছে দুই শতাব্দী, দুই শতাব্দীর পর কি বলছি, একটা ব্রেকের ওপারে।

এই 2 শতাব্দীর পরও যদি আপনি কখনো ন্যাশনাল লাইব্রেরিতে যান আর পূর্ণিমার রাতে যান, তাহলে কিন্তু আপনাকে মনে হয় হনুমান চালিসা নিয়ে যেতে হবে, বা যেটা থাকলে আপনি ভয় পাবেন না সেটা নিতে হবে। অনেকেই বলেন এখানে নাকি চলাফেরা চাপা শব্দ শোনা যায়, আবার কখনো কখনো হালকা গুঞ্জনও কারুর কারুর চোখে পড়ে, আবার কেউ বলেন পড়ার সময় ঘাড়ে অদৃশ্য কারোর নিঃশ্বাসও অনুভব করে। আবার অনেকে মনে করে লর্ড মেটক্যাফের স্ত্রীর আত্মা নাকি এখনো যাতায়াত করে এই লাইব্রেরিতে। অনেকেই কিন্তু অনেক কিছুই বলেন, কিন্তু এইসব জনশ্রুতিতে ভরপুর জাতীয় গ্রন্থাগারের মধ্যে নাকি আবার একটা ঘটনা ঘটে। অর্থাৎ 2010 সালে যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ শুরু হয়, বা সেই কাজ চলাকালীন আবিষ্কার হয় 250 বছরের পুরনো একটি চেম্বার, যেটা এখনও রয়েছে রহস্যময় এবং সেই বিষয়ে নাকি অনেকেই জানতো না, এবং সেই কক্ষের কোনো প্রবেশদ্বার বা জানলাও নেই। তাহলে কি মনে করছেন, একবার ঢু মারবেন নাকি ন্যাশনাল লাইব্রেরির আনাচে কানাচে? এইরকম গা ছমছমে একটা পরিস্থিতির চাক্ষুষ দর্শন করার জন্য রেডিও বাংলা নেই .com-এ একটা মজার আড্ডা হলো এবং অনেক কিছুই বললাম আপনার সাথে। আর কীরকম লাগছে আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের অনেক কিছুই ভালো না লাগলে আমরা কিন্তু একটা শব্দ খুব নিঃশব্দে প্রয়োগ করি, সেটা হচ্ছে যাচ্ছে তাই। আর এই যাচ্ছে তাইকে মাথায় রেখে আমাদের অনেক দিকের অনেক রকম ব্যাপারের সঙ্গে কিন্তু হঠাৎ করেই জড়িয়ে থাকা এই শব্দটা মনের মণিকোঠায় কোথাও যেন আমাদের মুখের অভিব্যক্তিও তৈরি করে। আর এটাই কিন্তু আমাদের কাছে কিছু কিছু শব্দের একটা স্পেশাল ব্যাপার, মানে আমাদের মুখটা দেখেই বোঝা যায় যে আমরা কি ভালো লাগলো না খারাপ লাগলো, আর তার মধ্যেই লুকিয়ে থাকা শব্দটাও কিন্তু টুক করে যেন বেরিয়ে পড়ে। আর সেই নিয়েই আজকের এই এক ঘন্টার আড্ডা যাচ্ছে তাই। সত্যি আপনার কাছেও তো অনেক কিছু যাচ্ছে তাই ব্যাপার আছে, আর সেগুলো কোথাও দেখবেন আজকের এই শোয়ের সঙ্গে কোথাও মিলে যাচ্ছে। আর এটাই আমাদের কাছে একটা ব্যাপার যে অন্যের সঙ্গে এই যাচ্ছে তাই ব্যাপার যখন মিলে যায় তখন কিন্তু আরেকটা ব্যাপারও মাথায় ঘুরপাক খাড়ে, যেই যাচ্ছে তাই ব্যাপারটা ওর ভালো লেগেছে মানে আমারও ভালো লাগছে, তাহলে মনে হয় ব্যাপারটা ঠিকঠাকই আছে না? হ্যাঁ, এখানেও আবার কোথাও না কোথাও হোঁচট খাওয়া মানে ভুল ভ্রান্তির একটা ব্যাপার থাকে। তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। এখন

0: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি
0: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে।

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙলে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি। লাথি মার ভাঙলে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি।

0: ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি।
1: তো ফিরে এলাম কয়েকটি গানের পর, আজকের এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো একটা ব্যাপার, এই যে যাচ্ছে তাই শব্দটা, এটা কিন্তু অন্য ক্ষেত্রেও আবার ব্যবহার হয়, মানে একটা হিংসাত্মক ব্যাপার বা একটা জিলাস ব্যাপার থেকেও কিন্তু তৈরি হয়। মানে দেখা গেছে যে এই জামাটা ওর কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার সঙ্গে ওর ভীষণ খাট্টামিট্টা একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে তখন কিন্তু ব্যাপারটা, ওর যখন এই জামাটা প্রচণ্ড ভালো লাগছে, ওর জামাটা কিন্তু হেভি দারুণ লাগছে কি বল, তখন আমার কাছে মনে হচ্ছে, যদি আমার সঙ্গে সঙ্গে খাট্টামিট্টা ব্যাপারটা থাকে, তখন মনে হচ্ছে যে বলি এবারে ফালতু বেকার একদম যাচ্ছে তাই একেবারে, মানে এই যে ব্যাপারটা, কিন্তু মনে মনে ভাবছে বাবা বেটা জামাটা ভালো পেয়ে গেলো, হ্যাঁ আমি জামাটা ভালো পেলাম না, এই জামাটা যদি আমি পেতাম, এই একটা ব্যাপার ভেতরে ভেতরে যাচ্ছে। তখন কিন্তু এই যাচ্ছে তাই ব্যাপারটার অন্য একটা মূর্তি ধারণ করছে, তাই না? আসলে এটাও কিন্তু হয়, মানে জেলাস ব্যাপার থেকে এই ব্যাপারগুলো হয়। কারণ এগুলো কেন থাকবে বলুন তো, এই জেলাস ব্যাপারটা, কারণ তার কাছে ওইটা ভালো লেগেছে, মানে আপনিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন যে বা তোর এটা বেশ ভালো লাগছে, তোর এটাই মানাচ্ছে, ঠিক আছে আমি একটা অন্য কিছু, এইটা আমার কাছেও ভালো লাগবে। কিন্তু আবার মানে এমনই খাট্টামিট্টা হয়ে যায় ব্যাপারটা, সেক্ষেত্রে আপনিও যেটা পড়ছেন সেটাও তার কাছে ভালো লাগছে না, আবার ও যেটা পড়ছে সেটাও আপনার কাছে কীরকম একটা যাচ্ছে তাই কেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা মানে চলতে থাকে, কিন্তু মানে এই ব্যাপারটা এখানেই যে সমাপ্ত হয়ে গেল তা কিন্তু নয়, মানে দুজন বন্ধু যখন কিনতে গেছেন তখন এই ব্যাপারটা হলো হলো হলো হওয়ার পর, বাড়ি চলে আসার পর বাড়ির পরিবারের সঙ্গেও কিন্তু ব্যাপারটা, জানো তো এই ব্যাপারটা ঠিক কিনেছে কি যাচ্ছে তাই একটা ব্যাপার, কিন্তু এটা দেখো কি সুন্দর, এরকম একটা ব্যাপার কিন্তু চলতে থাকে। আর কোথাও কোথাও এই ব্যাপারটা স্কুলিংয়ের মতো কাজ করে, যেটা মানে ওই আগুনে ঘি দেওয়ার মতো ব্যাপারটা হতে থাকে। তো যাই হোক, এই ব্যাপারটাকে গুরুত্ব দেওয়াটা কিন্তু ঠিক নয়, কারণ আমাদের এই মুহূর্তের মধ্যে সব কিছু ভালো মন্দ মিশেই চলতে হয়। তো আর তাই এই সব শব্দগুলোর মধ্যে একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে ভীষণ পিছিয়ে যাওয়া একটা মেন্টালিটি, মানে ভালো লাগা বা না লাগা সব ব্যাপারটাই প্রকাশ্যে, এবং সেটা সামনাসামনি বলাটাই মনে হয় বেটার। নেপথ্যে বা পরে এই ব্যাপারটাকে নিয়ে আরও বেশি এগিয়ে চলার ক্ষেত্রে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়, আজ থেকে সেটাও আর করবেন না, বা ভাববেন যে সত্যি কি এটা আমি ভুল করছি, দেখবেন উত্তর ঠিক পাবেন আমার তো মতে। সঙ্গে থাকুন, আবারও ফিরবো আজকের এই স্পেশাল একটা, হ্যাঁ মানে আমাকেও বলতে হচ্ছে যাচ্ছে তাই নিয়ে, সঙ্গে থাকুন।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর, আবারও আজকে এই স্পেশাল আড্ডা যাচ্ছে তাই নিয়ে। তো আমাদের প্রত্যেকের কাজের মধ্যে সেই ব্যাপারটাও কিন্তু ঘোরাফেরা করে, এবং কারোর কারোর কাছে কারোর কারোর কাজ ভালো লাগে না। আবার কারোর কারোর ক্ষেত্রে আমরা কিন্তু মানে শোনার অপেক্ষা না রাখি, দেখার অপেক্ষা না রাখি, আমরা বাইরে বেরিয়ে যাই, যে আমরা মেনেই নিই যে এর কাজটা ঠিকঠাক নয়, ভালো হবে না, ভালো হবে না। এমনও হতে পারে দীর্ঘ হয়তো 6 মাস 7 মাস 1 বছর পরে তার সঙ্গে আমার দেখা হয়েছে, আর সেক্ষেত্রে তখনও কিন্তু আগে একবার কোথাও একটা হয়তো কাজ দেখেছিলেন, সেদিন হয়তো তার শরীর মন বা কোনোভাবেই সায় দিচ্ছিল না, তার জন্য শোটা খুব একটা ভালো হয়নি। সেক্ষেত্রে আপনার একটা ধারণা হয়ে গেছিলো যে এরকমই শো করে, একবারে যাচ্ছে তাই রকমের একটা শো করে, 6 মাস 1 বছর 2 বছর বাদে আবারও সেই সময়ের মুখোমুখি হয়েছেন। তখন কিন্তু আপনার ধ্যান ধারণাটা পাল্টানো উচিত, কারণ আমরা কিন্তু সেই সময় দাঁড়িয়েও কিন্তু বলি, ইঁদুর এই তো 1.5 বছর 2 বছর আগে দেখেছিলাম, একবারে যাচ্ছে তাই কাজ, একবারে এখনও তো একই হবে, যাচ্ছে তাই রকমই হবে, আবার কি নতুন কিছু হবে নাকি? এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একটা সময় মানুষের হয়তো কখনো কখনো সময় ঠিক যায় না, কখনো কখনো মনও ঠিক থাকে না, কোথাও একটা জানা জিনিস ভুল হয়ে যায়, জানা অঙ্ক ছেড়ে আসতে হয়, কিন্তু এমনও হতে পারে সেই মনও ঠিক থাকে না, কোথাও একটা জানা জিনিস ভুল হয়ে যায়, জানা অঙ্ক ছেড়ে আসতে হয়, কিন্তু এমনও হতে পারে

গুরুত্বটাই হারিয়ে যায়। তাই এই শব্দটাকে হারাতে হবে আমাদের প্রত্যেকের কাছে। যে আগে যা দেখেছি এখন নাও ঠিক হতে পারে, সে হয়তো আরও উন্নত হতে পারে, এই ব্যাপারটাকে মাথায় নিয়ে স্বাগত জানানো এই শব্দটাকে। একটা সময় আমি খারাপ দেখেছি মানে আজ থেকে এত বছর বাদেও খারাপ দেখব তা কিন্তু নয়, হতেও পারে আপনাদের পারফরমেন্সের থেকে তার পারফরমেন্স 100 গুণ ভালো হলো, তখন এই শব্দটা কিন্তু আপনাকে রিপিট করে দেবে। ওদের শো দেখেছিলাম, খুব ভালো একটা সময় ছিল, আজ কি দেখলাম এবার যাচ্ছে তাই, মাথায় রাখবেন। এবং অবশ্যই সময়কে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, সময় কিন্তু সব উত্তর দিয়ে দেয়, দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, আবারও যাচ্ছে তাই এর আগটা। এখন গান

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আড্ডা চলছে যাচ্ছে তাই নিয়ে, সত্যি মানে আড্ডাটা শুরুর থেকেই কীরকম একটা অন্যরকম ব্যাপার হচ্ছে এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও কোথাও না মিলে যাচ্ছে। তো সত্যি তো যাচ্ছে তাই ব্যাপারটার মধ্যেই অপছন্দকে ভীষণভাবে মেনশন করে, কিন্তু এই অপছন্দটাই যদি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা নিষ্ঠা দিয়ে এগিয়ে চলে, সে কিন্তু এর উল্টো একটা রিয়াকশন করে সর্বোচ্চ স্তরে গিয়েও দাঁড়াতে পারে। আর সেটাই এই শব্দটার একটা লড়াই বলা যেতে পারে, কারণ এই শব্দটাকে লড়াই হিসেবে কেউ যদি নেয় সে কিন্তু সর্বোচ্চ আসনে বসতে বাধ্য। আর এটাই দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা শব্দ। প্রতিবার কেউ যদি শুনতে থাকে যাচ্ছে তাই যাচ্ছে তাই যাচ্ছে তাই, একদিন না একদিন সে মুভ করবে, আর সেই মুভমেন্টটাই আগামী দিনের স্পেশাল মুভমেন্ট হয়ে দাঁড়াবে। তো এই শব্দগুলোর কিছু কিছু গুরুত্ব যেমন আমি আগেও অনেক রকমের শব্দ দিয়ে করেছি, ভাবিয়েছি মানুষকে, আপনারাও ভেবেছেন, আপনারা আমাকে SMSও করেছেন যে সত্যি তো এইভাবে ভাবা যায়, এবং সত্যি এটা ভাবা যায়, আমাদের ভাবতে হয়, আমরা ভাবি না, কারণ আমাদের ছুটতে হচ্ছে, প্রতিনিয়তই ছুটতে হচ্ছে। ভাববো কোথায় দাঁড়িয়ে যে ভাববো সেই সময়টুকু দরকার তো, হ্যাঁ সেই সময়টুকু আপনি পান, কিন্তু আপনি মোবাইলের বোতামেই অর্ধেক শব্দটা চলে যায়, কারণ এটাই পথচলতি মানুষের বা বসে থাকা মানুষের একটাই কাজ এখন, সোশ্যাল নেটওয়ার্কিং। তো সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অবশ্যই যাবেন, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মধ্যে গিয়েও সোশ্যালি কিছু ব্যাপার থাকে যেগুলো আপনাদেরকে উজ্জীবিত করবে। এই শব্দটাও কিন্তু সেক্ষেত্রে তাই, এই শব্দটা হয়তো দেয়ালে পিঠ থেকে গিয়ে একটা বিরাটভাবে লড়াই এনে দেবে আপনাকে। কোথাও আপনার যদি জীবনে কখনো মনে হয় যে কেউ এইরকম কটু বাক্য আপনাকেও বললো, বা আপনারও প্রতিদিন এরকম কিছু শব্দ শুনতে শুনতে হয়তো দেরি করে আপনি রোজ অফিসে পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কোন দিন বস বলতেই পারে যে আপনি যাচ্ছে তাই রকমভাবে একদম টাইমে এ করেন, কোন দিন এটাও কিন্তু আপনার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, দেখবেন মিলিয়ে নেবেন সেদিন। আর একটু মনে করে সেদিন একটা ছোট্ট SMS করবেন 4475039657 যে এই আড্ডাটা আপনাদের সত্যিই ঠিকঠাক লেগেছিল কি না, আশা করি ঠিক লাগবে। সঙ্গে থাকুন, আবার ফিরব এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ঘড়ির কাঁটা থেমে থাকে না, যাচ্ছে তাই আমাকেও বিদায় নেওয়ার পালা হয়ে এসছে, কারণ আমার জন্য অপেক্ষা করছেন আরেকজন। তো এইভাবে আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কাজের উন্নতি অবশ্যই হবে এবং আমাদের মনটাও কিন্তু পাল্টাতে থাকবে প্রতিদিন। আর আমাদের দরকারও, মনের বিকাশ দরকার, ঠিক যেরকমভাবে ঠিক সেরকমভাবে মনটাকে একটা অন্য গতিতেও ভাবতে হবে। সবসময় নেগেটিভিটির মুহূর্তের মধ্যে লড়াই লড়াই লড়াই করে আমাদের পজিটিভ এনার্জিটাকে গ্রো করা হয়, আর এই ব্যাপারটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সেরকমভাবে টলমল টলমল করে, কিন্তু আমরা হয়তো অনেক সময় করে উঠতে পারি না, এই গতেই চলতে থাকে। অনেকে এখনও আছেন, ওই যে সময়ের কথা বলছিলাম না, এখনও কিন্তু 10 বছর 20 বছর হয়ে গেল, এখনও কিন্তু একই টাইমে দেরি করেন, তো সে সঠিক টাইমে কোনোদিনও আসতে পারল না, এটাও থাকে। তো যাই হোক, আমাদের এই ব্যাপারগুলোকে একটু মাথায় রাখা, একটু সময় দেওয়া, একটু ভাবা, তাহলেই হবে। হ্যাঁ, বিরাট কিছু ভাবা নয়, কারণ কাজের মধ্যে মধ্যে মাঝে মাঝে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝেও একটু ভেবে নেওয়া যে এর সঠিক পথ কোনটা। তো যাই হোক, gmatter@radiobangladesh.com অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর এভাবেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে একসঙ্গে আনন্দে মেতে থাকুন, আর অন্যকে উৎসাহিত করুন। আজ আসি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফের।

সবাই ভালোবাসার কথা বলে, ভালোবাসার কথা বলে, কিন্তু কেউ মন্দবাসার গল্প শোনায় না। ভালোবাসা যেমন আছে তেমন মন্দবাসাও আছে। সেই নিয়ে আড্ডা দেব আজ। তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। যারা একতরফা ভালোবাসে এবং অপর দিকের মানুষেরা তাদেরকে সঠিকভাবে বুঝতে পারে না এবং তাদেরকে রীতিমতন জাজ করেন, তাদের ভালোবাসা নিয়ে যে পাগলামি, যেই উন্মাদনা, সেটাকে বাড়াবাড়ি মনে করেন, সেই সমস্ত মানুষগুলো মন্দবাসার গল্পই নিজেদেরকে মেলে ধরেছেন। সেটা নিয়ে ফিরছি। আপাতত দুটো গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিয়ে .com-এ। মন যখন নিরুদ্দেশ।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ। মন যখন নিরুদ্দেশ, যারা একতরফা ভালোবাসে কিংবা যারা মন থেকে ভালোবেসে যায়, তারা কিন্তু সবসময় নিজেদের ভালোবাসা ফেরত পায় না। আবার এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসার অভিনয় করে জিতে যায়। আসলে কি তারা জিতে যায়? তারা কি সত্যি ভালোবাসায় থাকে নাকি মন্দবাসায় থাকে? আপনার কি মনে হয় চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44 7503 9 6 5 7 1 2 তে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ইংলিশে বলা হয় পেন নেম, আর বাংলায় ছদ্মনাম। তো এই ছদ্মনাম কিন্তু প্রচণ্ড একটা ইন্টারেস্টিং ব্যাপার, জানেন? তার কারণ এর সঙ্গে জড়িয়ে আছে অজস্র ইতিহাস। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে ছদ্মনাম নিয়ে। আগে হ্যাঁ, ছদ্মনাম অর্থাৎ নিজের আসল নামটা ব্যবহার না করে একটি নকল নাম ব্যবহার করা, এবং সেই নকল নাম ব্যবহার করে লোকজন অগণিত সমস্ত সাহিত্য সৃষ্টি করেছেন। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে সেরকমই কিছু মহান ব্যক্তি, তাদের ছদ্মনাম এবং ছদ্মনাম সম্পর্কে কিছু ইতিহাস আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

ছদ্মনামের কথা যদি ওঠে, তাহলে সবার আগে কিন্তু থাকবেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আগে হ্যাঁ, মানে সাহিত্যের কোনো কথা আলোচনা হবে অথচ গুরুদেবের কথা একদম প্রথমে থাকবে না, সেটা তো হতেই পারে না। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ছদ্মনাম নিয়ে। তো যে কথা বলছিলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাকে তো সবাই এক বাক্যেই চেনে। তো একবার ভানুসিংহের পদাবলী নামে একটি পদাবলী তিনি রচনা করেছিলেন মৈথিলি ভাষায়, এবং সেখানে ভানুসিংহের পদাবলী রচনা করতে গিয়ে নিজের নাম তিনি ব্যবহার করেছিলেন ভানুসিংহ হিসেবে, অর্থাৎ তার ছদ্মনাম ছিল ভানুসিংহ। কিন্তু এছাড়াও কিন্তু আরও একটি ছদ্মনাম তিনি ব্যবহার করেছিলেন, সেই ছদ্মনামটি হল দিকশূন্য ভট্টাচার্য। আগে হ্যাঁ, দিকশূন্য ভট্টাচার্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে জানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ছদ্মনামকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছোট

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

মানুষ বিভিন্ন কারণে ছদ্মনাম নিয়ে থাকেন, কিন্তু একজন কালজয়ী ঔপন্যাসিক সাহিত্যিক ছদ্মনাম নিয়েছিলেন নিজের অত্যন্ত প্রিয় মানুষের। তার নাম হলো স্যামুয়েল ক্লেমেন্স। এখন স্যামুয়েল ক্লেমেন্স বললে তো আপনারা চিনবেন না, তার আসল নামটি ঢাকা পড়ে গেছে তার বিখ্যাত ছদ্মনামে। আচ্ছা, কারণটা আগে বলে নিই। সেই স্যামুয়েল ক্লেমেন্সের অত্যন্ত কাছের একজন বন্ধু ছিলেন একজন নাবিক, এবং এনারা দুজনেই ইউএসএর বাসিন্দা। তো স্যামুয়েল ক্লেমেন্স ঠিক করলেন যে তিনি তার সাহিত্য রচনা করবেন সেই বন্ধুর নামেই, আর সেটাই তিনি করলেন এবং আলটিমেটলি প্রচণ্ড সাকসেস পেলেন তিনি। এই স্যামুয়েল ক্লেমেন্সের ছদ্মনাম যেটি অত্যন্ত প্রচারিত সেটি হলো মার্ক টোয়েন। আগে হ্যাঁ, মার্ক টোয়েন, যেটা অ্যাকচুয়ালি স্যামুয়েল ক্লেমেন্স অর্থাৎ যাকে আমরা মার্ক টোয়েন হিসেবে চিনি তার এক বন্ধুর নাম। তাহলেই ভাবুন ছদ্মনামের পেছনে কত বড় একটা সম্পর্ক, একটা ইতিহাস জড়িয়ে আছে। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে ছদ্মনাম নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই ছদ্মনাম নিয়েই আড্ডাটা জারি থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: টিন টিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

অনেক সময় ছদ্মনাম এরকম হয় যে ছদ্মনাম অ্যাকচুয়ালি ক্যারেক্টারের সঙ্গে মিশে যায়, আর এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে দেখিয়েছেন আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়। তো রেডিও বাংলা .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে ছদ্মনাম নিয়ে। তো যে কথা বলছিলাম যে কালজয়ী ঔপন্যাসিক লেখক অনেকেই ছদ্মনাম ব্যবহার করেছেন, কিন্তু বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় একটি অদ্ভুতভাবে ছদ্মনাম ব্যবহার করেছিলেন, নীল লোহিত। নামটার মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য আছে, একদিকে নীল অন্যদিকে লোহিত। কিন্তু ব্যাপারটা যেটা তিনি করেছিলেন সেটা হচ্ছে যে তিনি নীল লোহিতের মাধ্যমে নিজের ক্যারেক্টারটাই, অর্থাৎ গল্পের চরিত্রটাকেই যেন নিজে বেঁচেছিলেন। এইভাবেই অদ্ভুত একটা ছদ্মনাম তিনি নতুন ধারার জন্ম দিয়ে গেছেন। তো রেডিও বাংলানেট .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা আমাদের জারি আছে ছদ্মনাম নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে ছদ্মনাম নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

অনেক সময় ছদ্মনাম কিন্তু ব্যবহার করা হয় নিজের পরিচয় সিরিয়াসলি লোকানোর জন্য, যেমন করেছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় আগে। হ্যাঁ, বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার বাবা ছিলেন বিখ্যাত ডক্টর, তিনিও ডাক্তারি পাশ করেছিলেন, কিন্তু তিনি ওই সাহিত্য রচনার দিকে মন দিলেন, কিন্তু বাবার ভয়টা বলতেও পারছেন না, কাজেই তিনি ছদ্মনাম নিয়ে নিলেন এবং সেই ছদ্মনামেই তিনি মারাত্মক জনপ্রিয়তা অর্জন করলেন। তার ছদ্মনাম ছিল বনফুল আগে। হ্যাঁ হ্যাঁ, বনফুল পৃথিবীর ছোট গল্পের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গল্পকার, বনফুলের কথা বলছি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল ছদ্মনাম নিয়ে। ছদ্মনাম এমন একটা অদ্ভুত বিষয়, এমন একটা নকল নাম যেটা কিনা অনেক ক্ষেত্রে আসল নামকে ছাপিয়ে যায়। এই ছদ্মনামকে ঘিরে অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ঘটনা, এমনকি ইতিহাসও আছে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টা

কানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, কানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, কানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, কানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, কানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, কানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পরা।

আর্লি মর্নিং নাইকের জগিং জুতো কাঁচে যখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো কাঁচে যখন আর্লি মর্নিং নাইকের জগিং জুতো।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা আজকেও হচ্ছে এবং প্রত্যেক দিনই যেমন গল্প হয় আড্ডা হয় নতুন নতুন গান হয় ঠিক আজকেও কিন্তু বেশ কিছু ভালো ভালো গান থাকছে কিন্তু আড্ডাটা কোনো স্পেসিফিক কোনো কথার ওপর না আমাদের ভালো লাগার এবং আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনাই যেগুলো আমাদের হঠাৎ করে মনে পড়ে বা ছোটোবেলার কিছু ঘটনা সেটা নিয়েই আজকের আড্ডা এবং কী হতে চলেছে আজকের আড্ডায় তার জন্য অবশ্যই আপনাকে কান রাখতেই হবে রেডিও বাংলা নেই ডট কম মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Rexpert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের লাইফটা যখন শুরু হয়েছে, যখন আমাদের লাইফটাকে কাটাতে হচ্ছে, তার মানে তো সবসময় খারাপ বা সবসময় ভালো তা তো না, সব কিছু ব্যালেন্স মতো করেই কিন্তু ওপরওয়ালা আমাদেরকে দিয়েছে। কখন আমাদের ভালো সময় যাবে বা কখন আমাদের খারাপ সময় যাবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানি না, কিন্তু যেটা জানি সেটা হচ্ছে কখন আমাদের মাথাটাকে সেই সিচুয়েশনের মতো করে চালনা করতে হবে। ঠিক যেমন আমরা বুঝতে পারি বৃষ্টি কখন হয়, আমরা বুঝতে পারি কখন রোদ ওঠে, কারণ আমরা অনুভব করতে পারি বা দেখতে পারি। ঠিক সেই রকমই বৃষ্টি আর রোদের মাঝখানে আমরা কখনোই বুঝতে পারি না কখন রামধনু উঠবে। কখনো কখনো আকাশে রামধনু উঠলে কতটা ভালো লাগে, ঠিক সেই রকমই আমাদের লাইফটা।

যখন খুব মুষলধারে বৃষ্টি হতো, তার উপর কড়া রোদ উঠত, সেইখানে জলকণার মধ্যে সূর্যের আলোর একটা রিফ্লেকশন বা ওই প্রিজম তৈরি করে, এবং সেখানের মধ্যে থেকে যখন আলোর ছটা যায়, তখন রামধনু হয়, আকাশের সাতটা রং দেখতে পাওয়া যায়। এবং আমার মনে হয় পাহাড়ে বা পরিষ্কার আকাশে সবচেয়ে বেশি ভালো রামধনু দেখতে পেয়েছি আমরা, বা সেটাই পাওয়া যায়। যত দিনকাল যাচ্ছে, যত পরিবেশ দূষণ হচ্ছে, যত আমরা নেচারকে ভালোবাসতে বন্ধ করছি, তত কিন্তু আমাদের প্রকৃতিও খুব সুন্দর সুন্দর জিনিস দেওয়া বন্ধ করে দিচ্ছে। ধরুন আপনার সাথে কোনো একটা মানুষ আছে এবং তার সাথে ভালো ব্যবহার আপনি বন্ধ করে দিচ্ছেন, তাহলে কি এক্সপেক্ট করবেন সেও আপনাকে ভালো ব্যবহারটা দেখাবে? না, সেটাও কিন্তু একটা টাইম পিরিয়ড অবধি, তারপরে কিন্তু সেই ভালো ব্যবহারটাও নষ্ট হয়ে যায়।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেইনবো আমাদের জীবনেও কিন্তু আসে, যেমন প্রকৃতিতেও আসে, ঠিক সেই রকমই আমাদের জীবনটাকে রাঙিয়ে দেওয়ার জন্য সাতটা রং আসে। সেই পর্যায়গুলো আপনি কিভাবে রিয়েলাইজেশন করবে বা কিভাবে স্পেন্ড করবেন সেটা সম্পূর্ণ আপনার। যাই হোক, রামধনু মানেই হচ্ছে খুশি, রামধনু মানেই নস্টালজিয়া, রামধনু মানেই বৃষ্টির পর একটা ঝকঝকে তকতকে সূর্যের আকাশ এবং সেই আকাশে রঙের ছটা। যদি আপনি রামধনুর শুরু থেকে ওই যে আর্কটা, সেই সবজি যে আর্কটা পুরোটা দেখতে পান, তাহলে বলতেই হবে আপনি খুব লাকি। এবং তার সাথে সাথে যদি আপনি রামধনু গাছ দেখতে পান, তাহলেও বলতে হবে আপনি খুব লাকি। বুঝতে পারলেন না? তো রামধনু তো আকাশে দেখা যায়, রামধনু গাছটা আবার কি সেইটা নিয়ে অবশ্যই বলবো, কিন্তু তার জন্য আড্ডায় ফিরতেই হবে, ফিরছে আড্ডায় একটা ছোট্ট ব্রেক নিয়ে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রামধনু নিয়ে যখন জীবনের কথা বললাম, রামধনু নিয়ে আমাদের মনের অবস্থার কথা বললাম, রামধনু একটা গাছ আছে সেটা বলবো না, উত্তর গোলার্ধে বিশেষত কিন্তু দেখা যায় এই রামধনু গাছ, অর্থাৎ রামধনু গাছ বলা হয় একটা প্রকার ইউক্যালিপটাস গাছে। তার কারণ এই গাছের ছাল ক্রমাগত অর্থাৎ সারা বছর জুড়েই উঠতে থাকে এবং তারপরে লাল, কমলা, বেগুনি, সবুজ এই বর্ণগুলো ধারণ করে, অর্থাৎ রামধনুর নানা রঙের মতো। এবং এই ইউক্যালিপটাস গাছটা বিশেষত ফিলিপিনস, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি এই সমস্ত জায়গায় দেখা যায় এবং এই গাছটিকে বলা হয় রেইনবো ইউক্যালিপটাস গাছ। তাহলে রেইনবো নিয়ে অনেক কিছু কথা বলে দিলাম, এবার মনের রং ছড়াতে অবশ্যই গানের প্রয়োজন, তাই গান তো থাকছে এবং সাথে সাথে আমাদের আড্ডাও শেষ হচ্ছে। ভালো থাকবেন আর কান রাখতে ভুলবেন না। radiobanglanet.com মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের যে আড্ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু একদমই অন্যরকম, এবং আজকের এই আড্ডাটা আমাদের সমৃদ্ধ হওয়ার আড্ডা। আসলে গণনাট্য আন্দোলনের কথা আমরা সবাই জানি, সেই গণনাট্য আন্দোলন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যবোধে যে অভিনবত্বের আলোড়ন সৃষ্টি করে প্রসিদ্ধ লাভ করেছেন তার প্রাণপুরুষকে জানেন, বিজন ভট্টাচার্য। আর তার রচিত নাটকসমূহ ছিল গণনাট্য আন্দোলন পরিচালনার হাতিয়ার স্বরূপ। তাই তার নাটকের অভিনয় যেমন গণনাট্য আন্দোলনের উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়িত করতে প্রধান ভূমিকা পালন করেছে, ঠিক তেমনই বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসেও এনে দিয়েছে নতুন নাট্যাঙ্গিকে, বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার প্রেরণা। তাই রেডিও বাংলা নেট .com-এর আজকের এই আড্ডা এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাই কোথাও যাবেন না, আজকের আড্ডায় আমরা সমৃদ্ধ হব এবং জানব বিজন ভট্টাচার্যের আরও কিছু কাজ। সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই বিশেষ আড্ডা রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে। সঙ্গে আছে আমি সৌভিক, আর চলছে আজ বিজন ভট্টাচার্যের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো গণনাট্য আন্দোলনের পরিণতির কালে নবান্নের মঞ্চ সফলতা ও জনপ্রিয়তা শুধু বাঙালি মানুষেই কিন্তু সাড়া দেয়নি, বরং প্রগতিবাদী অনেক অবাঙালির মনেও একটি গভীরভাবে নাড়া দিয়ে চলেছিল। শ্রীরঙ্গমে এর অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাই একজন ব্রিটিশ পাইলট বিজন ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছিলেন এবং নবান্নের বিষয়বস্তু পর্যালোচনা করলে একটা জিনিস জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে ফ্যাসিবাদের কাছে ব্রিটিশ বাহিনীর পরাজয়, গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেসের মরণপণ সংগ্রামে অসাফল্য, মেদিনীপুরের সাইক্লোন ও ভয়াবহ বন্যা, পঞ্চাশের মন্বন্তর, কালোবাজারি ও চোরা কারবারিদের সঙ্গে ব্রিটিশ সরকারের অন্তঃসম্পর্ক ইত্যাদি নানাবিধ ঘটনার সম্পূর্ণ চিত্র এতে স্পষ্ট না থাকলেও অনেক ঘটনারই আভাস আছে। তো ব্রিটিশ সরকার রচিত নাট্য নিয়ন্ত্রণ আইনের ছাড়পত্র নিতে হয়েছিল বলে সরো সমস্যা স্পষ্ট করে বলা সম্ভব হয়নি। তবু দেশের মানুষ নবান্নের মর্মবাণী বুঝতে বিন্দুমাত্র বিলম্ব করেনি, কারণ এই বিশাল বিস্তৃত ঘটনারাশি একসঙ্গে নাটকীয় বৃত্তে গ্রথিত করতে গিয়ে নাট্যকারকে ছিন্ন করতে হয়েছিল প্রচলিত নাট্যাঙ্গিক ও নাট্য বিষয়ের জটাজাল। তাই নাটক হিসেবে নবান্নের গঠন বিষয়ে সে সময় বিরূপ সমালোচনা করে অনেকে অসংলগ্ন নাটক বলেছিলেন। আসলে এই আপাত অসংলগ্নতার অন্তরালে বহমান ব্যাপক পরিবেশীয় ঐক্যই নবান্নের গঠন ধর্ম। কেননা নাটকটি রচনার প্রেক্ষাপটটি ছিল চরম উত্তাল। 42-এর অগস্ট মাসে গান্ধীজি যখন ব্রিটিশ উৎখাতের মরণপণ কারেঙ্গিয়া মারেঙ্গে মন্ত্র দেন, তখন বঙ্গদেশ, বিহার, উত্তরপ্রদেশে স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ দেখা দেয়। তো বাংলাদেশে মেদিনীপুরের জনসাধারণ সুসংঘবদ্ধ হয়ে থানা ও অন্যান্য সরকারি অফিস আক্রমণ করার চেষ্টা করে। আর ওই সময় 72 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা শোভাযাত্রায় নেতৃত্ব দেন, পুলিশ গুলি ছোড়ে, বন্দুকের একটি গুলি তার বাহুকে আঘাত আনে, নির্ভীক মাতঙ্গিনী তবু থামেন না, আরেকটি গুলি তার কপালে ভেদ করে যায়, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই অবস্থাতেও উপনিবেশ বিরোধী আন্দোলনের প্রতীক হিসাবে তার হাতে স্বাধীনতার পতাকা আঁকড়ে ধরা ছিল, ভারতের সেই পতাকা। এই উত্তাল গণসংগ্রামের চিত্রটি বিজন ভট্টাচার্য নবান্ন নাটকের প্রথম দৃশ্যে কৌশলে চিত্রিত করেছেন। নাটকের আমিনপুর আসলে মেদিনীপুর, পঞ্চাননী হলেন মাতঙ্গিনী হাজরা, আর পাশের গাঁট ফাটার যে শব্দ হলো বন্দুকের গুলোর শব্দ। তো ব্রিটিশ সাম্রাজ্যবাদী সৈন্যবাহিনীর অত্যাচারে যখন আমিনপুরের কৃষক সমাজ অতিষ্ঠ, তখন প্রতিকারের আন্দোলনে যখন প্রধানের দুই পুত্র নিহত, গ্রামের নারীদের সম্ভ্রম নিতে যখন টানাটানি, তখন সবাই ভীত হলেও মাতঙ্গিনী হাজরা সদৃশ বৃদ্ধা পঞ্চাননী আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। সঙ্গে থাকুন, বললাম না আজ সমৃদ্ধ হবার মুহূর্ত, শুনতে থাকুন। ফিরে আসছি কয়েকটি গানের পর, আবারও বলবো বিজন ভট্টাচার্যের নবান্নের কিছু অংশ। সঙ্গে থাকুন।

Bartolucci, Bartolucci খাই, কার্তলুচি ছার্তলুচি বার্তলুচি খাই, স্বার্থলুচির বেলুন ফুটো আর তো লুচি নাই, লুচি চাই লুচি চাই চাই লুচি চাই, লুচি নাই নাই লুচি চাই।

ফিরে এলাম কয়েকটা গানের পর। আজকের এই বিশেষ আড্ডা বিজন ভট্টাচার্যের কথা নিয়ে চলছে শুধুমাত্র রেডিও বাংলা .com। তো আমিনপুরে হঠাৎ ভয়াবহ বন্যা, সাইক্লোন, ঘরবাড়ি, ফসল সব কিছু উজাড়, দুর্ভিক্ষ, মহামারীতে কৃষক সমাজ দিশেহারা। এরই মাঝে হারু দত্তের মতো স্বার্থান্বেষী মহাজনের কাছে সর্বস্ব হারিয়ে তারা কলকাতায় আসে। এখানে ভিক্ষা করেও দুটো খেতে পায় না। অবশেষে বাঁচার তাগিদে দুটো নোংরা খাবারের জন্য ডাস্টবিনে কুকুরের সঙ্গে লড়াইয়ে নামে, কিন্তু কুকুরের কামড় খেয়ে এখানেও পরাজয় ঘটে। অথচ এই সময় সমাজের বড়বাবুরা কত শত ভদ্রবেশী স্বার্থান্বেষী লোককে নিমন্ত্রণ করে খাইয়েছে। ক্ষুধা তৃষ্ণার জ্বালায় মৃতপ্রায় মানুষগুলোর আর্তনাদ তাদের কানে পৌঁছয় না। আর এই অমানবিক নিষ্ঠুর আচরণ দেখে প্রধান সমাদার ক্ষোভে, দুঃখে, ঘৃণায় উঁচুতলার মানুষগুলোর প্রতি গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, আর কত চেঁচাবো বাবু দুটো ভাতের জন্য, তোমরা কি সব বদির হয়ে গেছো বাবু, কিছু কানে শুনো না, অন্তর কি সব তোমাদের পাচান হয়ে গেছে গো বাবু। এরপর ভাত নয়, সামান্য ভাতের ফ্যানের আশায় বড়বাবুদের বাড়ির ড্রেনের কাছে কুকুর আর মানুষ পাশাপাশি বসে অপেক্ষা করে। একই উদ্দেশ্যে পাশাপাশি বসে থাকা ভিন্ন জাতির দুটির প্রাণীর মধ্যে তখন যেন আর পার্থক্য থাকে না। চারিদিকে বুবুক্কুর হাহাকার, হাহাজারি এবং পেটের জ্বালায় উদ্বাস্ত মানুষগুলো তখন নির্জীব, অসাড়। কিন্তু মৃত্যুর অপেক্ষায় সময়ে গণনার সাধ্য তাদের নেই। আর এই রূঢ় সামাজিক অক্ষয়ের কাহিনী প্রচলিত নাট্যাঙ্গিকে চিত্রিত করা হয় না, আর এর জন্যই নবান্ন এর আঙ্গিক প্রকরণও ভিন্ন। এর নাট্যাঙ্গিক বিচার করতে গেলে নতুন কানুন দরকার, গতানুগতিক কানুনের বিচার চলে না। তো নবান্নের পরে বিজন ভট্টাচার্য রচনা করেন একাঙ্ক মরা চাঁদ 1946-এ, কলঙ্ক করেন 1946-এ এবং পূর্ণাঙ্গ অবরোধ 1947-এ নাটকটি করেন। কিন্তু এই নাটক তিনটি গণনাট্য সঙ্ঘের প্রযোজনায় অভিনীত হয়নি এবং মরা চাঁদে নাট্যকার পবন বাউলের গানের মধ্যে দিয়ে সমাজের একপারে নিম্ন শ্রেণীর মানুষদের জীবনের সংগ্রামের চিত্রিত করেছেন এবং অবরোধ নাটকটি কমিউনিজমের আদর্শে কারখানার মালিক শ্রমিক সংঘর্ষকে কেন্দ্র করে রচিত। তবু কারখানার মালিকের পুঁজিবাদী স্বরূপ সম্পর্কে নাট্যকারের অভিজ্ঞতার কারণে গণনাট্য সংঘ ও নাটকটিকে গ্রহণ করতে পারেনি, তাই গণনাট্যের আদর্শ থেকে বিচ্যুত না হলেও এসব নাটক গণনাট্য আন্দোলনে নবান্ন এর মতো ভূমিকা পালন করতে পারেনি। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা বিজন ভট্টাচার্যের কথা নিয়ে, তার কাজের মুহূর্তের কথা নিয়ে বলবো, জীবন কন্যার কথা। থাকুন গান মুসাফিরের আড্ডা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা, বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব বিজন ভট্টাচার্যকে নিয়ে। এবং আমাদের এই বিরতির আগে যে কথা বললাম যে জীবন কন্যার কথা, মানে গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্যের পরবর্তী উল্লেখযোগ্য সংযোজন হয়েছিল জীবন কন্যা 1948 গীতিনাট্য। তো সেটা কিভাবে দেখিয়েছেন একটু আপনাদের বলি। এতে যেটা আছে, বেদে সমাজের নানা সংস্কার, ঐতিহ্য লালিত প্রথা পদ্ধতি, জাতিগত বিশ্বাস প্রভৃতির সঙ্গে দেশ বিভাগের আশঙ্কায় হিন্দু মুসলিম দাঙ্গা বিদ্বেষের চিত্রও কিন্তু প্রতিফলিত হয়েছে। সর্প বিশারদ বেদে সমাজের সঙ্গে ছিল নাট্যকারের আবাল্য পরিচয়। তিনি বাল্যকালে ঢাকা মুন্সীগঞ্জ এলাকার সাপুড়েদের সাপ ধরা, সাপের খেলা, সাপকে নাচানো সব কিছু খুব কাছ থেকে দেখেছেন। তো তাদের জীবনের সুখ দুঃখ মর্মে মর্মে উপলব্ধি করেছেন। এবং এছাড়া বাংলার আউল বাউল সম্প্রদায়ের সঙ্গে ছিল তার অবাল্য সখ্য, গান ও সুরের প্রতি ছিল তার আজন্ম টান, তাই কাহিনীর লোক আখ্যান নর্মিতা ও রাগ সঙ্গীতের সঙ্গে লোকগীতির মর্যাদাময় মেলবন্ধন জীবন কন্যায় একটি সদীপ স্পর্শময়তা সঞ্চার করেছে। তো তিনটি দৃশ্যের এই গীতিনাট্যকে দেখা যায়। এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে বেদে সর্দার প্রবীরের কন্যা উলুপিকে সর্পদংশন করে, তাকে বাঁচানোর জন্য নানা ওঝা গুণীদের আনাগোনা, কিছুতেই কিছু হয় না। অবশেষে সমস্ত ওঝা গুণীদের তন্ত্রমন্ত্র একত্রে চালান করলে সর্প হাজির হয়। সেখানে কি বলছে? সেখানে সর্প শোনায় নিরাশার বাণী। কি বলছে? শেষ কথাটা বলে যাই, বাইদ্যার কন্যার মাচন নাই, আহা মহাদেশটা ঘুমাইছে, কল যেটা মর্জুরাইছে। তবু উলুপুকে বাঁচানোর জন্য গুণীজন দল বানে বানে সর্পকে অস্থির করে তোলে, শেষ পর্যন্ত বিষমুক্ত করে উলুপির মহা জাগরণ ঘটায় ভারত মাতার মতো। আসলে এই প্রয়াস সর্পের বিরুদ্ধে নয়, এ তৎকালীন অকৃতকার্য সরকারের বিরুদ্ধে ঘটায় ভারত মাতার মতো। আসলে এই প্রয়াস সর্পের বিরুদ্ধে নয়, এ তৎকালীন অকৃতকার্য সরকারের বিরুদ্ধে।

তো ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে গান মুসাফিরে, সঙ্গে আমি শৌভিকার সঙ্গে আপনারা। তো কথা চলছে বিজন ভট্টাচার্যকে নিয়ে। তো চল্লিশের দশকের প্রারম্ভে গণনাট্য আন্দোলন ও বিজন ভট্টাচার্য নামটি সমার্থক হয়ে উঠেছিল, আর সেই সময় মার্ক্সের দৃষ্টি দিয়ে যারা নাটক রচনায় সার্থকতা লাভ করেছিলেন তাদের মধ্যে কিন্তু তার স্থান শীর্ষে। তো মন্বন্তরের পটভূমিকায় সমকালীন যুগ যন্ত্রণা ও বাঙালির জীবনের নানা অনুষঙ্গ তার নাটকে যে মহিমায় আত্মপ্রকাশ করেছিল তার কোথাও দেখা যায় না। বিজন ভট্টাচার্য তার সাহিত্য সাধনার অন্যান্য দিকের চর্চা অব্যাহত রেখেও 1943 থেকে 1978 পর্যন্ত সুদীর্ঘ 35 বছর নাট্য জীবনে মোট 26টি নাটক রচনা করেছেন। তার রচিত নাটকগুলোর প্রকৃতি অনুসারে বিভাজন করলে এরকম দাঁড়ায়, একাঙ্ক 9টি, পূর্ণাঙ্গ 13টি, রবীন্দ্র গল্পের নাট্যরূপ 2টি, গীতিনাট্য 1টি এবং রূপক নাটক 1টি। এই 26টি নাটকের মধ্যে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে 10টি এবং অবশিষ্ট নাটকের কিছু অংশ বা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, আর কিছু অপ্রকাশিত আজও। তার প্রথম নাটক আগুন 1943 সালে, যার অভিনয়ের মাধ্যমে ভারতীয় গণনাট্য সংঘের পথ চলা শুরু হয়েছিল, এবং 5টি ক্ষুদ্র ক্ষুদ্র আপাত বিচ্ছিন্ন দৃশ্য সম্বলিত এই নাটকটি মানে একাঙ্কটি সম্পর্কে বিজন ভট্টাচার্য তার 99 নাটকের ভূমিকায় লিখেছিলেন। তদানীন্তন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আগুন ছিল একটি পরীক্ষামূলক ক্ষুদ্র নাটিকা। এখানে তিনি পুরোপুরি সফল হতে না পারলেও মন্বন্তরের পটভূমিকায় ভুখা উদ্বাস্তু কৃষক ও অন্নহীন মানুষের পাশাপাশি মধ্যবিত্ত জীবন সংগ্রামের ইতিহাসকে স্পষ্ট করে চিত্রিত করেছেন। তো আজকের এই আড্ডায় হয়তো বিজন ভট্টাচার্যের সম্পর্কে সামান্য যত সামান্য একটি ব্যাপার আলোচনা করা গেল বা সমৃদ্ধ হলাম আমরা। আজ এ পর্যন্তই, সময় একদম শেষ, আগামী কোনো পর্বে আবারও বিজন ভট্টাচার্য নিয়ে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাটকে থাকবেন।

যে কোনো চরিত্রেই নিজেকে স্বাচ্ছন্দ্যে মিলে ধরেন তিনি। তাকে নিয়ে ট্রোলিং কিংবা ব্যাক বিচিংয়েরও কোনো কমতি নেই, সেগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি শ্রীমতী। অভিনেত্রী হলেও মাছে ভাতে বাঙালি এবং সাদামাটা জীবন কাটাতেই পছন্দ করেন তিনি। আজ তাকে নিয়ে আড্ডা মারব। আপাতত তিনটে গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, তাকে নিয়ে কথার ঝড়ের কোনো শেষ নেই। তবে তিনি নিজেকে সামলে, নিজের জীবনের ঝড় সামলে, ইন্ডাস্ট্রি সামলে, ইনফ্যাক্ট নিজের মেয়েকে সামলে সব কথার সপাটে জবাব দেন তিনি। তিনি স্বস্তিকা মুখার্জি। আপাতত দুটো গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে না, বলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পা রেখেছেন এবং নিজের জমিটা ইন্ডাস্ট্রিতে শক্ত করে রেখেছেন তিনি। যে কোনো চরিত্রে তিনি অনন্য, সত্যি বলতে তাকে বলাই বাহুল্য, দম আছে বস। আপাতত কয়েকটা গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ। স্বস্তিকা মুখার্জির জীবনের নীতি আদর্শ একদমই অন্যরকম। সত্যি কথা বলতে তার ভয় বা লজ্জা কোনোটাই করে না। বাবার নীতি আদর্শই এখনও পর্যন্ত মেনে চলেন তিনি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাকে আবেগঘন পোস্ট করতে দেখা যায় এবং সেখানে তার নিজের বাবা মায়ের স্মৃতিচারণ করেন তিনি। তিনি এও মনে করেন, কেরিয়ারে যতই সাফল্যের শীর্ষে তিনি পৌঁছে যান, নিজের জমিটা কখনোই ভোলা উচিত নয়। তাই এখনও তিনি বাবার বাড়িতেই বসবাস করেন। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ, বরাবরই তার সাজ পোশাক নিয়ে কটাক্ষ শুনতে হয় তাকে নিজেকে, সেগুলোর উপযুক্ত জবাবও তার কাছে কিন্তু রয়েছে অলরেডি। কোনো কথাই তিনি শুধু শুনে মুখ বুঝে বেরিয়ে আসেন না, প্রতিবাদ করতে পারেন তিনি। এই গুণটা কিন্তু একজন আর্টিস্টের ক্ষেত্রে এবং একজন মানুষের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সবথেকে বড় কথা, তিনি মায়ের মতন করে সাজতে এবং জীবন কাটাতে পছন্দ করেন। তাকে নিয়ে আড্ডা শেষ হওয়ার নয়, তবে সময় বলছে এখানেই শেষ। আজ আসি, আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের জীবনে চলার পথে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলি, আবার অনেক কিছুই হারিয়ে যায়। আমরা যদি সেই সমস্ত হারানো জিনিসগুলোর কথা মনে করি তাহলে কিন্তু আমাদের ভীষণ খারাপ লাগে। আবার এমনও হয় যে আমরা অনেক সময় হয় যেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই হারানো জিনিসগুলোর কথা কখন যেন ভুলেই যাই, আমাদের ঠিক মনেই পড়ে না যে সেই জিনিসগুলো আমাদের কখনো ছিল। আর সেই সব হারানো জিনিসগুলো যদি আমরা সত্যি কখনো হঠাৎ খুঁজে পাই তাহলে আমাদের ঠিক কেমন লাগে, সেই হারানো প্রাপ্তির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এই হারিয়ে পাওয়ার গল্প নিয়ে থাকব। আসলে আমাদের জীবনে চলার পথে তো এমন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলোকে হয়তো আমরা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলেছি। আর সেগুলো যদি হঠাৎই আমাদের সামনে চলে আসে, আমরা ঠিক কীরকম অনুভূতি আমাদের মধ্যে আসে সেই সব কিছু নিয়ে আমরা থাকব। তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

স্কুলের সেই বন্ধু যার সঙ্গে এক বেঞ্চে পাশাপাশি বসা, সারাদিন হই হই আড্ডা খুনসুটি, আর টিফিনে একসাথে টিফিন ভাগ করে খাওয়া, স্কুল ছুটির পরে হই হই করে একসাথে বাড়ি ফেরা, আর ছুটির দিনে দুজনে একসঙ্গে সাইকেল নিয়ে বেরিয়ে পড়া। তারপর বহুদিন বহু বছর কেটে গেছে, স্কুলের পরে আর দেখা হয়নি তার সাথে, তার ঠিকানা তার ফোন নাম্বার কোথায় যেন হারিয়ে গেছে। তারপর হঠাৎই একদিন সোশ্যাল মিডিয়ায় তাকে খুঁজে পাওয়া গেল, সেই চেহারা, হয়তো সেই কিশোর বা কিশোরীটি সে আর এখন নেই, এখন সে প্রাপ্তবয়স্ক, কিন্তু তার সেই হাসি সেই মুখের আদল এখনো আছে। ঠিক এইরকম ঘটনা চেনা লাগছে তো? এমন যদি সত্যি হয়, যদি সত্যি সেই হারিয়ে যাওয়া ছোট্টবেলার বন্ধুকে খুঁজে পাওয়া যায়, কেমন লাগবে বলুন তো? সেই হারিয়ে পাওয়ার গল্প নিয়েই আমরা আজ রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা হারিয়ে পাওয়ার গল্প নিয়ে রয়েছি। এইরকম আরো কিছু গল্প রয়েছে শেয়ার করব আপনার সঙ্গে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। আমি অনামিকা, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ছুটি দিনে ড্রয়ার গোছাতে গোছাতে হঠাৎই খুঁজে পাওয়া গেল সেই কলমটা, যার সঙ্গে জুড়ে রয়েছে কত স্মৃতি। সেই প্রথম পাওয়ার মুহূর্ত, সেই প্রিয় মানুষের হাত থেকে উপহার হিসেবে পাওয়া সেই কলম, যেই কলম দিয়ে লেখা হয়েছিল প্রথম কবিতা। আর তারপর কালের নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে সেই কলম হারিয়ে গেছে। তারপর এতদিন পরে তাকে পাওয়া গেল ড্রয়ারে। আর তারপর মনে পড়ে গেল কত স্মৃতি, একের পর এক সমস্ত সুন্দর সুন্দর মুহূর্ত, যেন সব কিছু একেবারে ভিড় করে এলো, চোখের কোণটা চিকচিক করে উঠল। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারিয়ে পাওয়ার গল্প নিয়ে, আর এখানেই এই কলমের গল্পটা শেয়ার করলাম আপনার সঙ্গে। আসলে এইরকম অনেক কিছু রয়েছে আমাদের সকলের জীবনে কোনো না কোনো, আর সেই সব হারিয়ে যাওয়া জিনিসগুলো যখন আবার বহুদিন পরে খুঁজে পাওয়া যায়, তখন মনটা কেমন যেন আনন্দে ভরে ওঠে, আর তার সঙ্গে সঙ্গে চোখের কোণটা ভিজে যায়। আমাদের আজকের এই হারানো প্রাপ্তির গল্প নিয়ে থাকবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছোট

রেডিও বাংলানেট.কমে শুনছেন পপকর্ন, আর আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারানো প্রাপ্তির গল্প নিয়ে। আমাদের জীবনে তো অনেক কিছুই রয়েছে যা আমাদের হারিয়ে যায় কিংবা আমরা হারিয়ে ফেলি। আমরা একদিন পপকর্নে গল্প করছিলাম হারিয়ে যাওয়া বিকেল নিয়ে। আসলে আমাদের জীবনে এখন রোজই কিন্তু বিকেল আসে, কিন্তু হয়তো সেভাবে আমাদের বিকেলগুলো উপভোগ করা হয় না। কিন্তু একটা সময় তো ছিল যখন এই বিকেলগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা হতো, আর বিকেল হলেই বন্ধুরা মিলে হই হই করে মাঠে খেলতে যাওয়া, কিংবা তারপর যখন যৌবনে পদার্পণ, তখন হয়তো প্রিয় মানুষটির সঙ্গে এমনই কোনো বিকেল বেলা যাওয়া, কিংবা তারপর যখন যৌবনে পদার্পণ, তখন হয়তো প্রিয় মানুষটির সঙ্গে

সেই সব হারানো প্রাপ্তির গল্প সবার জীবনেই কিন্তু কিছু না কিছু রয়েছে। সেগুলো মনে করতে করতেই চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুত্ত।

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারানো প্রাপ্তির গল্প নিয়ে। আমাদের জীবনে অনেক কিছুই তো রয়েছে যা আমরা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলি কিংবা হারিয়ে যায়। সবকিছু কিন্তু আমরা মনে রাখি না, অনেক কিছুই আছে যেগুলো আমরা ভুলে যাই। কিন্তু হঠাৎই যদি আমরা কখনো সেগুলো খুঁজে পাই, আমাদের কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে। আবার এমন অনেক মুহূর্ত রয়েছে যেগুলো আমরা আমাদের জীবনে হারিয়ে ফেলে আমাদের কিন্তু খারাপ লাগে, তাই সেগুলো যখন আমরা আবারও নতুন করে পাই, তখন নতুন করে নতুনভাবে আমাদের এক ভালো লাগা, এক ভালো লাগার মুহূর্ত ছড়িয়ে দেয় আমাদের জীবনে। আর সেই সব ভালো লাগার স্বপ্ন, ভালো লাগার অনুভূতি নিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আগামীকাল থেকে একই সময় চলে আসব আমি অনামিকা।

ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

চলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম, ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ইনস্টলমেন্টে শীতঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লাভ আজকাল হাম তুম, রেসিদার একটা র্যাট, একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
6: আমি ঘুড়ি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
5: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: দূর নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ইংলিশে বলা হয় পেন নেম, আর বাংলায় ছদ্মনাম। তো এই ছদ্মনাম কিন্তু প্রচণ্ড একটা ইন্টারেস্টিং ব্যাপার, জানেন? তার কারণ এর সঙ্গে জড়িয়ে আছে অজস্র ইতিহাস। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে ছদ্মনাম নিয়ে। আগে হ্যাঁ, ছদ্মনাম অর্থাৎ নিজের আসল নামটা ব্যবহার না করে একটি নকল নাম ব্যবহার করা, এবং সেই নকল নাম ব্যবহার করে লোকজন অগণিত সমস্ত সাহিত্য সৃষ্টি করেছেন। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে সেরকমই কিছু মহান ব্যক্তি, তাদের ছদ্মনাম এবং ছদ্মনাম সম্পর্কে কিছু ইতিহাস আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

ছদ্মনামের কথা যদি ওঠে, তাহলে সবার আগে কিন্তু থাকবেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আগে হ্যাঁ, মানে সাহিত্যের কোনো কথা আলোচনা হবে অথচ গুরুদেবের কথা একদম প্রথমে থাকবে না, সেটা তো হতেই পারে না। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ছদ্মনাম নিয়ে। তো যে কথা বলছিলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাকে তো সবাই এক বাক্যেই চেনে। তো একবার ভানুসিংহের পদাবলী নামে একটি পদাবলী তিনি রচনা করেছিলেন মৈথিলি ভাষায়, এবং সেখানে ভানুসিংহের পদাবলী রচনা করতে গিয়ে নিজের নাম তিনি ব্যবহার করেছিলেন ভানুসিংহ হিসেবে, অর্থাৎ তার ছদ্মনাম ছিল ভানুসিংহ। কিন্তু এছাড়াও কিন্তু আরও একটি ছদ্মনাম তিনি ব্যবহার করেছিলেন, সেই ছদ্মনামটি হল দিকশূন্য ভট্টাচার্য। আগে হ্যাঁ, দিকশূন্য ভট্টাচার্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে জানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ছদ্মনামকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

মানুষ বিভিন্ন কারণে ছদ্মনাম নিয়ে থাকেন, কিন্তু একজন কালজয়ী ঔপন্যাসিক সাহিত্যিক ছদ্মনাম নিয়েছিলেন নিজের অত্যন্ত প্রিয় মানুষের। তার নাম হলো স্যামুয়েল ক্লেমেন্স। এখন স্যামুয়েল ক্লেমেন্স বললে তো আপনারা চিনবেন না, তার আসল নামটি ঢাকা পড়ে গেছে তার বিখ্যাত ছদ্মনামে। আচ্ছা, কারণটা আগে বলে নিই। সেই স্যামুয়েল ক্লেমেন্সের অত্যন্ত কাছের একজন বন্ধু ছিলেন একজন নাবিক, এবং এনারা দুজনেই ইউএসএর বাসিন্দা। তো স্যামুয়েল ক্লেমেন্স ঠিক করলেন যে তিনি তার সাহিত্য রচনা করবেন সেই বন্ধুর নামেই, আর সেটাই তিনি করলেন এবং আলটিমেটলি প্রচণ্ড সাকসেস পেলেন তিনি। এই স্যামুয়েল ক্লেমেন্সের ছদ্মনাম যেটি অত্যন্ত প্রচারিত সেটি হলো মার্ক টোয়েন। আগে হ্যাঁ, মার্ক টোয়েন, যেটা অ্যাকচুয়ালি স্যামুয়েল ক্লেমেন্স অর্থাৎ যাকে আমরা মার্ক টোয়েন হিসেবে চিনি তার এক বন্ধুর নাম। তাহলেই ভাবুন ছদ্মনামের পেছনে কত বড় একটা সম্পর্ক, একটা ইতিহাস জড়িয়ে আছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে ছদ্মনাম নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই ছদ্মনাম নিয়েই আড্ডাটা জারি থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নাইট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময় সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র radiobanglanet.com এ।

নাম অ্যাকচুয়ালি ক্যারেক্টারের সঙ্গে মিশে যায়। আর এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে দেখিয়েছেন আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে ছদ্মনাম নিয়ে। তো যে কথা বলছিলাম যে কালজয়ী ঔপন্যাসিক লেখক অনেকেই ছদ্মনাম ব্যবহার করেছেন, কিন্তু বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় একটি অদ্ভুতভাবে ছদ্মনাম ব্যবহার করেছিলেন, নীল লোহিত। নামটার মধ্যেই একটা অদ্ভুত বৈপরীত্য আছে, একদিকে নীল অন্যদিকে লোহিত। কিন্তু ব্যাপারটা যেটা তিনি করেছিলেন সেটা হচ্ছে যে তিনি নীল লোহিতের মাধ্যমে নিজের ক্যারেক্টারটাই, অর্থাৎ গল্পের চরিত্রটাকেই যেন নিজে বেঁচেছিলেন। এইভাবেই অদ্ভুত একটা ছদ্মনাম তিনি নতুন ধারার জন্ম দিয়ে গেছেন। তো রেডিও বাংলানেট .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা আমাদের জারি আছে ছদ্মনাম নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে ছদ্মনাম নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

অনেক সময় ছদ্মনাম কিন্তু ব্যবহার করা হয় নিজের পরিচয় সিরিয়াসলি লোকানোর জন্য, যেমন করেছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় আগে। হ্যাঁ, বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার বাবা ছিলেন বিখ্যাত ডক্টর, তিনিও ডাক্তারি পাশ করেছিলেন, কিন্তু তিনি ওই সাহিত্য রচনার দিকে মন দিলেন, কিন্তু বাবার ভয়টা বলতেও পারছেন না, কাজেই তিনি ছদ্মনাম নিয়ে নিলেন এবং সেই ছদ্মনামেই তিনি মারাত্মক জনপ্রিয়তা অর্জন করলেন। তার ছদ্মনাম ছিল বনফুল আগে। হ্যাঁ হ্যাঁ, বনফুল পৃথিবীর ছোট গল্পের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গল্পকার, বনফুলের কথা বলছি। তো রেডিও বাংলানের .com-এ আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল ছদ্মনাম নিয়ে। ছদ্মনাম এমন একটা অদ্ভুত বিষয়, এমন একটা নকল নাম যেটা কিনা অনেক ক্ষেত্রে আসল নামকে ছাপিয়ে যায়। এই ছদ্মনামকে ঘিরে অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ঘটনা, এমনকি ইতিহাসও আছে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পরা।

রেডিও বাংলা ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা আজকেও হচ্ছে। এবং প্রত্যেক দিনই যেমন গল্প হয়, আড্ডা হয়, নতুন নতুন গান হয়, ঠিক আজকেও কিন্তু বেশ কিছু ভালো ভালো গান থাকছে। কিন্তু আড্ডাটা কোনো স্পেসিফিক কোনো কথার ওপর না, আমাদের ভালো লাগার এবং আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনায় যেগুলো আমাদের হঠাৎ করে মনে পড়ে বা ছোটোবেলার কিছু ঘটনা, সেটা নিয়েই আজকের আড্ডা। এবং কী হতে চলেছে আজকের আড্ডায় তার জন্য অবশ্যই আপনাকে কান রাখতেই হবে রেডিও বাংলা নেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের লাইফটা যখন শুরু হয়েছে, যখন আমাদের লাইফটাকে কাটাতে হচ্ছে, তার মানে তো সবসময় খারাপ বা সবসময় ভালো তা তো না, সব কিছু ব্যালেন্স মতো করেই কিন্তু ওপরওয়ালা আমাদেরকে দিয়েছে। কখন আমাদের ভালো সময় যাবে বা কখন আমাদের খারাপ সময় যাবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানি না, কিন্তু যেটা জানি সেটা হচ্ছে কখন আমাদের মাথাটাকে সেই সিচুয়েশনের মতো করে চালনা করতে হবে। ঠিক যেমন আমরা বুঝতে পারি বৃষ্টি কখন হয়, আমরা বুঝতে পারি কখন রোদ ওঠে, কারণ আমরা অনুভব করতে পারি বা দেখতে পারি। ঠিক সেই রকমই বৃষ্টি আর রোদের মাঝখানে আমরা কখনোই বুঝতে পারি না কখন রামধনু উঠবে। কখনো কখনো আকাশে রামধনু উঠলে কতটা ভালো লাগে, ঠিক সেই রকমই আমাদের লাইফটা।

যখন খুব মুষলধারে বৃষ্টি হতো, তার উপর কড়া রোদ উঠত, সেইখানে জলকণার মধ্যে সূর্যের আলোর একটা রিফ্লেকশন বা ওই প্রিজম তৈরি করে, এবং সেখানের মধ্যে থেকে যখন আলোর ছটা যায়, তখন রামধনু হয়, আকাশে সাতটা রং দেখতে পাওয়া যায়। এবং আমার মনে হয় পাহাড়ে বা পরিষ্কার আকাশে সবচেয়ে বেশি ভালো রামধনু দেখতে পেয়েছি আমরা, বা সেটাই পাওয়া যায়। যত দিনকাল যাচ্ছে, যত পরিবেশ দূষণ হচ্ছে, যত আমরা নেচারকে ভালোবাসতে বন্ধ করছি, তত কিন্তু আমাদের প্রকৃতিও খুব সুন্দর সুন্দর জিনিস দেওয়া বন্ধ করে দিচ্ছে। ধরুন আপনার সাথে কোনো একটা মানুষ আছে এবং তার সাথে ভালো ব্যবহার আপনি বন্ধ করে দিচ্ছেন, তাহলে কি এক্সপেক্ট করবেন সেও আপনাকে ভালো ব্যবহারটা দেখাবে? না, সেটাও কিন্তু একটা টাইম পিরিয়ড অবধি, তারপরে কিন্তু সেই ভালো ব্যবহারটাও নষ্ট হয়ে যায়।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেইনবো আমাদের জীবনেও কিন্তু আসে, যেমন প্রকৃতিতেও আসে, ঠিক সেই রকমই আমাদের জীবনটাকে রাঙিয়ে দেওয়ার জন্য সাতটা রং আসে। সেই পর্যায়গুলো আপনি কিভাবে রিয়েলাইজেশন করবেন বা কিভাবে স্পেন্ড করবেন সেটা সম্পূর্ণ আপনার। যাই হোক, রামধনু মানেই হচ্ছে খুশি, রামধনু মানেই নস্টালজিয়া, রামধনু মানেই বৃষ্টির পর একটা ঝকঝকে তকতকে সূর্যের আকাশ এবং সেই আকাশে রঙের ছটা। যদি আপনি রামধনুর শুরু থেকে ওই যে আর্কটা, সেই শব্দ যে আর্কটা পুরোটা দেখতে পান, তাহলে বলতেই হবে আপনি খুব লাকি। এবং তার সাথে সাথে যদি আপনি রামধনু গাছ দেখতে পান, তাহলেও বলতে হবে আপনি খুব লাকি। বুঝতে পারলেন না? তো রামধনু তো আকাশে দেখা যায়, রামধনু গাছটা আবার কি সেইটা নিয়ে অবশ্যই বলবো, কিন্তু তার জন্য আড্ডায় ফিরতেই হবে, ফিরছে আড্ডায় একটা ছোট্ট ব্রেক নিয়ে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রামধনু নিয়ে যখন জীবনের কথা বললাম, রামধনু নিয়ে আমাদের মনের অবস্থার কথা বললাম, রামধনু একটা গাছ আছে সেটা বলবো না, উত্তর গোলার্ধে বিশেষত কিন্তু দেখা যায় এই রামধনু গাছ, অর্থাৎ রামধনু গাছ বলা হয় একটা প্রকার ইউক্যালিপটাস গাছে। তার কারণ এই গাছের ছাল ক্রমাগত অর্থাৎ সারা বছর জুড়েই উঠতে থাকে এবং তারপরে লাল, কমলা, বেগুনি, সবুজ এই বর্ণগুলো ধারণ করে, অর্থাৎ রামধনুর নানা রঙের মতো। এবং এই ইউক্যালিপটাস গাছটা বিশেষত ফিলিপিনস, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি এই সমস্ত জায়গায় দেখা যায় এবং এই গাছটিকে বলা হয় রেইনবো ইউক্যালিপটাস গাছ। তাহলে রেইনবো নিয়ে অনেক কিছু কথা বলে দিলাম, এবার মনে রং ছড়াতে অবশ্যই গানের প্রয়োজন, তাই গান তো থাকছে এবং সাথে সাথে আমাদের আড্ডাও শেষ হচ্ছে। ভালো থাকবেন আর কান রাখতে ভুলবেন না। রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের যে আড্ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু একদমই অন্যরকম, এবং আজকের এই আড্ডাটা আমাদের সমৃদ্ধ হওয়ার আড্ডা। আসলে গণনাট্য আন্দোলনের কথা আমরা সবাই জানি, সেই গণনাট্য আন্দোলন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যবোধে যে অভিনবত্বের আলোড়ন সৃষ্টি করে প্রসিদ্ধ লাভ করেছেন তার প্রাণপুরুষকে জানেন বিজন ভট্টাচার্য। আর তার রচিত নাটকসমূহ ছিল গণনাট্য আন্দোলন পরিচালনার হাতিয়ার স্বরূপ। তাই তার নাটকের অভিনয় যেমন গণনাট্য আন্দোলনের উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়িত করতে প্রধান ভূমিকা পালন করেছে, ঠিক তেমনই বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসেও এনে দিয়েছে নতুন নাট্য আঙ্গিকে, বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার প্রেরণা। তাই রেডিও বাংলা নেট ডট কমের আজকের এই আড্ডা এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাই কোথাও যাবেন না, আজকের আড্ডায় আমরা সমৃদ্ধ হব এবং জানব বিজন ভট্টাচার্যের আরও কিছু কাজ। সঙ্গে থাকুন।

0: ಕನನ
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই বিশেষ আড্ডা রেডিও বাংলা নিউজ ডট কমে গান মুসাফিরে। সঙ্গে আছে আমি সৌভিক, আর চলছে আজ বিজন ভট্টাচার্যের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো গণনাট্য আন্দোলনের পরিণতির কালে নবান্নের মঞ্চ সফলতা ও জনপ্রিয়তা শুধু বাঙালি মানুষেই কিন্তু সাড়া দেয়নি, বরং প্রগতিবাদী অনেক অবাঙালির মনেও একটি গভীরভাবে নাড়া দিয়ে চলেছিল। শ্রীরঙ্গমে এর অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাই একজন ব্রিটিশ পাইলট বিজন ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছিলেন এবং নবান্নের বিষয়বস্তু পর্যালোচনা করলে একটা জিনিস জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে ফ্যাসিবাদের কাছে ব্রিটিশ বাহিনীর পরাজয়, গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেসের মরণপণ সংগ্রামে অসাফল্য, মেদিনীপুরের সাইক্লোন ও ভয়াবহ বন্যা, পঞ্চাশের মন্বন্তর, কালোবাজারি ও চোরা কারবারিদের সঙ্গে ব্রিটিশ সরকারের অন্তঃসম্পর্ক ইত্যাদি নানাবিধ ঘটনার সম্পূর্ণ চিত্র এতে স্পষ্ট না থাকলে অনেক ঘটনারই আভাস আছে। তো ব্রিটিশ সরকার রচিত নাট্য নিয়ন্ত্রণ আইনের ছাড়পত্র নিতে হয়েছিল বলে বড় সমস্যা স্পষ্ট করে বলা সম্ভব হয়নি। তবু দেশের মানুষ নবান্নের মর্মবাণী বুঝতে বিন্দুমাত্র বিলম্ব করেনি, কারণ এই বিশাল বিস্তৃত ঘটনারাশি একসঙ্গে নাটকীয় বৃত্তে গ্রথিত করতে গিয়ে নাট্যকারকে ছিন্ন করতে হয়েছিল প্রচলিত নাট্যাঙ্গিক ও নাট্য বিষয়ের জটাজাল। তাই নাটক হিসেবে নবান্নের গঠন বিষয়ে সে সময় বিরূপ সমালোচনা করে অনেকে অসংলগ্ন নাটক বলেছিলেন। আসলে এই আপাত অসংলগ্নতার অন্তরালে বহমান ব্যাপক পরিবেশেও ঐক্যই নবান্নের গঠন ধর্ম। কেননা নাটকটি রচনার প্রেক্ষাপটটি ছিল চরম উত্তাল। 42-এর অগস্ট মাসে গান্ধীজি যখন ব্রিটিশ উৎখাতের মরণপণ কারেঙ্গিয়া মারেঙ্গে মন্ত্র দেন, তখন বঙ্গদেশ, বিহার, উত্তরপ্রদেশে স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ দেখা দেয়। তো বাংলাদেশে মেদিনীপুরের জনসাধারণ সুসংঘবদ্ধ হয়ে থানা ও অন্যান্য সরকারি অফিস আক্রমণ করার চেষ্টা করে। আর ওই সময় 72 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা শোভাযাত্রায় নেতৃত্ব দেন, পুলিশ গুলি ছোড়ে, বন্দুকের একটি গুলি তার বাহুকে আঘাত আনে, নির্বিঘ্ন মাতঙ্গিনী তবু থামেন না, আরেকটি গুলি তার কপালে ভেদ করে যায়, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই অবস্থাতেও উপনিবেশ বিরোধী আন্দোলনের প্রতীক হিসাবে তার হাতে স্বাধীনতার পতাকা আঁকড়ে ধরা ছিল, ভারতের সেই পতাকা। এই উত্তাল গণসংগ্রামের চিত্রটি বিজন ভট্টাচার্য নবান্ন নাটকের প্রথম দৃশ্যে কৌশলে চিত্রিত করেছেন। নাটকের আমিনপুর আসলে মেদিনীপুর, পঞ্চাননী হলেন মাতঙ্গিনী হাজরা, আর পাশের গাঁট ফাটার যে শব্দ হলো বন্দুকের গুলোর শব্দ। তো ব্রিটিশ সাম্রাজ্যবাদী সৈন্যবাহিনীর অত্যাচারে যখন আমিনপুরের কৃষক সমাজ অতিষ্ঠ, তখন প্রতিকারের আন্দোলনে যখন প্রধানের দুই পুত্র নিহত, গ্রামের নারীদের সম্ভ্রম নিতে যখন টানাটানি, তখন সবাই ভীত হলেও মাতঙ্গিনী হাজরা সদৃশ বৃদ্ধা পঞ্চাননী আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। সঙ্গে থাকুন, বললাম না আজ সমৃদ্ধ হবার মুহূর্ত, শুনতে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর, আবারও বলবো বিজন ভট্টাচার্যের নবান্নের কিছু অংশ। সঙ্গে থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো লুচি বাড়তো লুচি খাই, কাটতো লুচি ছাড়তো লুচি বাড়তো লুচি খাই, সার্থ লুচির বেলুন ফুটো আর তো লুচি নাই, লুচি চাই লুচি চাই চাই লুচি চাই, লুচি নাই নাই লুচি চাই।

ফিরে এলাম কয়েকটা গানের পর। আজকের এই বিশেষ আড্ডা বিজন ভট্টাচার্যের কথা নিয়ে চলছে শুধুমাত্র রেডিও বাংলা নেট .com। তো আমিনপুরে হঠাৎ ভয়াবহ বন্যা, সাইক্লোন, ঘরবাড়ি, ফসল সব কিছু উজাড়, দুর্ভিক্ষ, মহামারীতে কৃষক সমাজ দিশেহারা। এরই মাঝে হারু দত্তের মতো স্বার্থান্বেষী মহাজনের কাছে সর্বস্ব হারিয়ে তারা কলকাতায় আসে। এখানে ভিক্ষা করেও দুটো খেতে পায় না। অবশেষে বাঁচার তাগিদে দুটো নোংরা খাবারের জন্য ডাস্টবিনে কুকুরের সঙ্গে লড়াইয়ে নামে, কিন্তু কুকুরের কামড় খেয়ে এখানেও পরাজয় ঘটে। অথচ এই সময় সমাজের বড়বাবুরা কত শত ভদ্রবেশী স্বার্থান্বেষী লোককে নিমন্ত্রণ করে খাইয়েছে। ক্ষুধা তৃষ্ণার জ্বালায় মৃতপ্রায় মানুষগুলোর আর্তনাদ তাদের কানে পৌঁছয় না। আর এই অমানবিক নিষ্ঠুর আচরণ দেখে প্রধান সমাদার ক্ষোভে, দুঃখে, ঘৃণায় উঁচুতলার মানুষগুলোর প্রতি গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, আর কত চেঁচাবো বাবু, দুটো ভাতের জন্য তোমরা কি সব বদির হয়ে গেছো বাবু, কিছু কানে শুনো না, অন্তর কি সব তোমাদের পাচান হয়ে গেছে গো বাবু। এরপর ভাত নয়, সামান্য ভাতের ফ্যানের আশায় বড়বাবুদের বাড়ির ড্রেনের কাছে কুকুর আর মানুষ পাশাপাশি বসে অপেক্ষা করে। একই উদ্দেশ্যে পাশাপাশি বসে থাকা ভিন্ন জাতির দুটির প্রাণীর মধ্যে তখন যেন আর পার্থক্য থাকে না। চারিদিকে বুভুক্ষুর হাহাকার, আহাজারি এবং পেটের জ্বালায় উদ্বাস্ত মানুষগুলো তখন নির্জীব, অসাড়। কিন্তু মৃত্যুর অপেক্ষায় সময়ে গণনার সাধ্য তাদের নেই, তখন নির্জীব, অসাড়। কিন্তু মৃত্যুর অপেক্ষায়

1946-এ এবং পূর্ণাঙ্গ অবরোধ 1947-এ নাটকটি করেন। কিন্তু এই নাটক তিনটি গণনাট্য সংঘের প্রযোজনায় অভিনীত হয়নি এবং মরাচাঁদে নাট্যকার পবন বাউলের গানের মধ্যে দিয়ে সমাজের একপারে নিম্ন শ্রেণীর মানুষদের জীবনের সংগ্রামের চিত্রিত করেছেন এবং অবরোধ নাটকটি কমিউনিজমের আদর্শে কারখানার মালিক শ্রমিক সংঘর্ষকে কেন্দ্র করে রচিত। তবু কারখানার মালিকের পুঁজিবাদী স্বরূপ সম্পর্কে নাট্যকারের অভিজ্ঞতার কারণে গণনাট্য সংঘ ও নাটকটিকে গ্রহণ করতে পারেনি। তাই গণনাট্যের আদর্শ থেকে বিচ্যুত না হলেও এসব নাটক গণনাট্য আন্দোলনে নবান্ন এর মতো ভূমিকা পালন করতে পারেনি। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা বিজন ভট্টাচার্যের কথা নিয়ে, তার কাজের মুহূর্তের কথা নিয়ে, বলবো জীবন কন্যার কথা। থাকুন গান মুসাফিরের আড্ডা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা, বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব বিজন ভট্টাচার্যকে নিয়ে। এবং আমাদের এই বিরতির আগে যে কথা বললাম যে জীবন কন্যার কথা, মানে গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্যের পরবর্তী উল্লেখযোগ্য সংযোজন হয়েছিল জীবন কন্যা 1948 গীতিনাট্য। তো সেটা কিভাবে দেখিয়েছেন একটু আপনাদের বলি। এতে যেটা আছে, বেদে সমাজে নানা সংস্কার, ঐতিহ্য লালিত প্রথা পদ্ধতি, জাতিগত বিশ্বাস প্রভৃতির সঙ্গে দেশ বিভাগের আশঙ্কায় হিন্দু মুসলিম দাঙ্গা বিদ্বেষের চিত্রও কিন্তু প্রতিফলিত হয়েছে। সর্প বিশারদ বেদে সমাজের সঙ্গে ছিল নাট্যকারের আবাল্য পরিচয়। তিনি বাল্যকালে ঢাকা মুন্সীগঞ্জ এলাকার সাপুড়েদের সাপ ধরা, সাপের খেলা, সাপকে নাচানো সব কিছু খুব কাছ থেকে দেখেছেন। তো তাদের জীবনের সুখ দুঃখ মর্মে মর্মে উপলব্ধি করেছেন। এবং এছাড়া বাংলার আউল বাউল সম্প্রদায়ের সঙ্গে ছিল তার অবাল্য সখ্য, গান ও সুরের প্রতি ছিল তার আজন্ম টান, তাই কাহিনীর লোক আখ্যান নির্মিতা ও রাগ সঙ্গীতের সঙ্গে লোকগীতির মর্যাদাময় মেলবন্ধন জীবন কন্যায় একটি সদীপ স্পর্শময়তা সঞ্চার করেছে। তো তিনটি দৃশ্যের এই গীতিনাট্যকে দেখা যায়। এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে বেদে সর্দার প্রবীরের কন্যা উলুপিকে সর্পদংশন করে, তাকে বাঁচানোর জন্য নানা ওঝা গুণীদের আনাগোনা, কিছুতেই কিছু হয় না। অবশেষে সমস্ত ওঝা গুণীদের তন্ত্রমন্ত্র একত্রে চালান করলে সর্প হাজির হয়। সেখানে কি বলছে? সেখানে সর্প শোনায় নিরাশার বাণী। কি বলছে? শেষ কথাটা বলে যাই, বাইদ্যার কন্যার বাঁচন নাই, আহা মহাদেশটা ঘুমাইছে, কল যেটা মর্জুরাইছে। তবু উলুপুকে বাঁচানোর জন্য গুণীজন দল বানে বানে সর্পকে অস্থির করে তোলে। শেষ পর্যন্ত বিষমুক্ত করে উলুপির মহাজাগরণ ঘটায় ভারত মাতার মতো। আসলে এই প্রয়াস সর্পের বিরুদ্ধে নয়, এ তৎকালীন অকৃতকার্য সরকারের বিরুদ্ধে। আমাদের আরও কথা বাকি আছে, বিজন ভট্টাচার্য সম্পর্কে আমরা আরও কিছু জানবো এবং সমৃদ্ধ হব। কিন্তু এখন অপেক্ষা করছে আমাদের জন্য কয়েকটা গান, চলুন শুনে নিই, তারপর আবারও ফিরে আসবো কয়েকটা গানের পর শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। এখন গান।

তো ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে গান মুসাফিরে, সঙ্গে আমি সৌভিকার, সঙ্গে আপনারা। তো কথা চলছে বিজন ভট্টাচার্যকে নিয়ে। তো চল্লিশের দশকের প্রারম্ভে গণনাট্য আন্দোলন ও বিজন ভট্টাচার্য নামটি সমার্থক হয়ে উঠেছিল, আর সেই সময় মার্ক্সের দৃষ্টি দিয়ে যারা নাটক রচনায় সার্থকতা লাভ করেছিলেন তাদের মধ্যে কিন্তু তার স্থান শীর্ষে। তো মন্বন্তরের পটভূমিকায় সমকালীন যুগ যন্ত্রণা ও বাঙালির জীবনের নানা অনুষঙ্গ তার নাটকে যে মহিমায় আত্মপ্রকাশ করেছিল তার কোথাও দেখা যায় না। বিজন ভট্টাচার্য তার সাহিত্য সাধনার অন্যান্য দিকের চর্চা অব্যাহত রেখেও 1943 থেকে 1978 পর্যন্ত সুদীর্ঘ 35 বছর নাট্য জীবনে মোট 26টি নাটক রচনা করেছেন। তার রচিত নাটকগুলোর প্রকৃতি অনুসারে বিভাজন করলে এরকম দাঁড়ায়, একাঙ্ক 9টি, পূর্ণাঙ্গ 13টি, রবীন্দ্র গল্পের নাট্যরূপ 2টি, গীতিনাট্য 1টি এবং রূপক নাটক 1টি। এই 26টি নাটকের মধ্যে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে 10টি এবং অবশিষ্ট নাটকের কিছু অংশ বা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, আর কিছু অপ্রকাশিত আজও। তার প্রথম নাটক আগুন 1943 সালে, যার অভিনয়ের মাধ্যমে ভারতীয় গণনাট্য সংঘের পথ চলা শুরু হয়েছিল, এবং 5টি ক্ষুদ্র ক্ষুদ্র আপাত বিচ্ছিন্ন দৃশ্য সম্বলিত এই নাটকটি, মানে একাঙ্কটি সম্পর্কে বিজন ভট্টাচার্য তার 99 নাটকের ভূমিকায় লিখেছিলেন। তদানীন্তন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আগুন ছিল একটি পরীক্ষামূলক ক্ষুদ্র নাটিকা। এখানে তিনি পুরোপুরি সফল হতে না পারলেও মন্বন্তরের পটভূমিকায় ভুখা, উদ্বাস্তু, কৃষক ও অন্নহীন মানুষের পাশাপাশি মধ্যবিত্ত জীবন সংগ্রামের ইতিহাসকে স্পষ্ট করে চিত্রিত করেছেন। তো আজকের এই আড্ডায় হয়তো বিজন ভট্টাচার্যের সম্পর্কে সামান্য, যত সামান্য একটি ব্যাপার আলোচনা করা গেল বা সমৃদ্ধ হলাম আমরা। আজ এ পর্যন্তই, সময় একদম শেষ, আগামী কোনো পর্বে আবারও বিজন ভট্টাচার্য নিয়ে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাটকে থাকবেন।

যে কোনো চরিত্রেই নিজেকে স্বাচ্ছন্দ্যে মিলে ধরেন তিনি। তাকে নিয়ে ট্রোলিং কিংবা ব্যাক বিচিংয়েরও কোনো কমতি নেই, সেগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি শ্রীমতী। অভিনেত্রী হলেও মাছে ভাতে বাঙালি এবং সাদামাটা জীবন কাটাতেই পছন্দ করেন তিনি। আজ তাকে নিয়ে আড্ডা মারব। আপাতত তিনটে গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, তাকে নিয়ে কথার ঝড়ের কোনো শেষ নেই। তবে তিনি নিজেকে সামলে, নিজের জীবনের ঝড় সামলে, ইন্ডাস্ট্রির সামলে, ইনফ্যাক্ট নিজের মেয়েকে সামলে সব কথার সপাটে জবাব দেন তিনি। তিনি স্বস্তিকা মুখার্জি। আপাতত দুটো গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে না, বলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পা রেখেছেন এবং নিজের জমিটা ইন্ডাস্ট্রিতে শক্ত করে রেখেছেন তিনি। যে কোনো চরিত্রে তিনি অনন্য, সত্যি বলতে তাকে বলাই বাহুল্য, দম আছে বস। আপাতত কয়েকটা গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ। স্বস্তিকা মুখার্জির জীবনের নীতি আদর্শ একদমই অন্যরকম। সত্যি কথা বলতে তার ভয় বা লজ্জা কোনোটাই করে না। বাবার নীতি আদর্শই এখনও পর্যন্ত মেনে চলেন তিনি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাকে আবেগঘন পোস্ট করতে দেখা যায় এবং সেখানে তার নিজের বাবা মায়ের স্মৃতিচারণ করেন তিনি। তিনি এও মনে করেন, কেরিয়ারে যতই সাফল্যের শীর্ষে তিনি পৌঁছে যান, নিজের জমিটা কখনোই ভোলা উচিত নয়। তাই এখনও তিনি বাবার বাড়িতেই বসবাস করেন। ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বরাবরই তার সাজ পোশাক নিয়ে কটাক্ষ শুনতে হয় তাকে নিজেকে, সেগুলোর উপযুক্ত জবাবও তার কাছে কিন্তু রয়েছে অলরেডি। কোনো কথাই তিনি শুধু শুনে মুখ বুঝে বেরিয়ে আসেন না, প্রতিবাদ করতে পারেন তিনি। এই গুণটা কিন্তু একজন আর্টিস্টের ক্ষেত্রে এবং একজন মানুষের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সবথেকে বড় কথা, তিনি মায়ের মতন করে সাজতে এবং জীবন কাটাতে পছন্দ করেন। তাকে নিয়ে আড্ডা শেষ হওয়ার নয়, তবে সময় বলছে এখানেই শেষ। আজ আসি, আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের জীবনে চলার পথে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলি, আবার অনেক কিছুই হারিয়ে যায়। আমরা যদি সেই সমস্ত হারানো জিনিসগুলোর কথা মনে করি তাহলে কিন্তু আমাদের ভীষণ খারাপ লাগে। আবার এমনও হয় যে আমরা অনেক সময় হয় যেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই হারানো জিনিসগুলোর কথা কখন যেন ভুলেই যাই, আমাদের ঠিক মনেই পড়ে না যে সেই জিনিসগুলো আমাদের কখনো ছিল। আর সেই সব হারানো জিনিসগুলো যদি আমরা সত্যি কখনো হঠাৎ খুঁজে পাই তাহলে আমাদের ঠিক কেমন লাগে, সেই হারানো প্রাপ্তির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এই হারিয়ে পাওয়ার গল্প নিয়ে থাকব। আসলে আমাদের জীবনে চলার পথে তো এমন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলোকে হয়তো আমরা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলেছি। আর সেগুলো যদি হঠাৎই আমাদের সামনে চলে আসে, আমরা ঠিক কীরকম অনুভূতি আমাদের মধ্যে আসে সেই সব কিছু নিয়ে আমরা থাকব। তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

স্কুলে সেই বন্ধু যার সঙ্গে এক বেঞ্চে পাশাপাশি বসা, সারাদিন হই হই আড্ডা খুনসুটি, আর টিফিনে একসাথে টিফিন ভাগ করে খাওয়া, স্কুল ছুটির পরে হই হই করে একসাথে বাড়ি ফেরা, আর ছুটির দিনে দুজনে একসঙ্গে সাইকেল নিয়ে বেরিয়ে পড়া। তারপর বহুদিন বহু বছর কেটে গেছে, স্কুলের পরে আর দেখা হয়নি তার সাথে, তার ঠিকানা তার ফোন নাম্বার কোথায় যেন হারিয়ে গেছে। তারপর হঠাৎই একদিন সোশ্যাল মিডিয়ায় তাকে খুঁজে পাওয়া গেল, সেই চেহারা, হয়তো সেই কিশোর বা কিশোরীটি শেয়ার এখন নেই, এখন সে প্রাপ্তবয়স্ক, কিন্তু তার সেই হাসি সেই মুখের আদল এখনো আছে। ঠিক এইরকম ঘটনা চেনা লাগছে তো? এমন যদি সত্যি হয়, যদি সত্যি সেই হারিয়ে যাওয়া ছোট্টবেলার বন্ধুকে খুঁজে পাওয়া যায়, কেমন লাগবে বলুন তো? সেই হারিয়ে পাওয়ার গল্প নিয়েই আমরা আজ রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা হারিয়ে পাওয়ার গল্প নিয়ে রয়েছি। এরকম আরও কিছু গল্প রয়েছে শেয়ার করব আপনার সঙ্গে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। আমি অনামিকা, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ছুটির দিনে ড্রয়ার গোছাতে গোছাতে হঠাৎই খুঁজে পাওয়া গেল সেই কলমটা, যার সঙ্গে জুড়ে রয়েছে কত স্মৃতি। সেই প্রথম পাওয়ার মুহূর্ত, সেই প্রিয় মানুষের হাত থেকে উপহার হিসেবে পাওয়া সেই কলম, যেই কলম দিয়ে লেখা হয়েছিল প্রথম কবিতা। আর তারপর কালের নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে সেই কলম হারিয়ে গেছে। তারপর এতদিন পরে তাকে পাওয়া গেল ড্রয়ারে। আর তারপর মনে পড়ে গেল কত স্মৃতি, একের পর এক সমস্ত সুন্দর সুন্দর মুহূর্ত, যেন সব কিছু একেবারে ভিড় করে এলো, চোখের কোণটা চিকচিক করে উঠল। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারিয়ে পাওয়ার গল্প নিয়ে, আর এখানেই এই কলমের গল্পটা শেয়ার করলাম আপনার সঙ্গে। আসলে এইরকম অনেক কিছু রয়েছে আমাদের সকলের জীবনে, কোনো না কোনো, আর সেই সব হারিয়ে যাওয়া জিনিসগুলো যখন আবার বহুদিন পরে খুঁজে পাওয়া যায়, তখন মনটা কেমন যেন আনন্দে ভরে ওঠে, আর তার সঙ্গে সঙ্গে চোখের কোণটা ভিজে যায়। আমাদের আজকের এই হারানো প্রাপ্তির গল্প নিয়ে থাকব, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লাল ফিতে সাদা মোজা আজকে স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুট ছুটে রাস্তা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানের ডট কমে শুনছেন পপকর্ন, আর আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারানো প্রাপ্তির গল্প নিয়ে। আমাদের জীবনে তো অনেক কিছুই রয়েছে যা আমাদের হারিয়ে যায় কিংবা আমরা হারিয়ে ফেলি। আমরা একদিন পপকর্নে গল্প করছিলাম হারিয়ে যাওয়া বিকেল নিয়ে। আসলে আমাদের জীবনে এখন রোজই কিন্তু বিকেল আসে, কিন্তু হয়তো সেভাবে আমাদের বিকেলগুলো উপভোগ করা হয় না। কিন্তু একটা সময় তো ছিল যখন এই বিকেলগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা হতো, আর বিকেল হলেই বন্ধুরা মিলে হই হই করে মাঠে খেলতে যাওয়া, কিংবা তারপর যখন যৌবনে পদার্পণ, তখন হয়তো প্রিয় মানুষটির সঙ্গে এমনই কোনো বিকেল বেলা একটা নদীর ধারে একটু একটু করে হাত ধরে হাঁটা। আর সেই সব সুন্দর সুন্দর মুহূর্তগুলো সত্যি বিকেলের রংটাই যেন পাল্টে দিত। আর সেই সব মুহূর্তগুলো আমরা হয়তো এখন আর পাই না, কিন্তু সেই সব হারিয়ে যাওয়া বিকেলগুলো যদি আমরা কখনো সত্যি আবার খুঁজে পাই, তখন কি আমাদের আনন্দে মনটা ভরে উঠবে না? সেই সব হারানো প্রাপ্তির গল্প সবার জীবনেই কিন্তু কিছু না কিছু রয়েছে, সেগুলো মনে করতে করতেই চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুত

পর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারানো প্রাপ্তির গল্প নিয়ে। আমাদের জীবনে অনেক কিছুই তো রয়েছে যা আমরা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলি কিংবা হারিয়ে যায়। সবকিছু কিন্তু আমরা মনে রাখি না, অনেক কিছুই আছে যেগুলো আমরা ভুলে যাই। কিন্তু হঠাৎই যদি আমরা কখনো সেগুলো খুঁজে পাই, আমাদের কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে। আবার এমন অনেক মুহূর্ত রয়েছে যেগুলো আমরা আমাদের জীবনে হারিয়ে ফেলে আমাদের কিন্তু খারাপ লাগে, তাই সেগুলো যখন আমরা আবারও নতুন করে পাই, তখন নতুন করে নতুনভাবে আমাদের এক ভালো লাগা, এক ভালো লাগার মুহূর্ত ছড়িয়ে দেয় আমাদের জীবনে। আর সেই সব ভালো লাগার স্বপ্ন, ভালো লাগার অনুভূতি নিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আগামীকাল থেকে একই সময় চলে আসব আমি অনামিকা।

কলে মানুষ ফেলে মাথার ঘাম, পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম, পরের ঘামে মালিক জপে টাকার নাম। ঘামের জলে নৌকো চলে দেখবি জল, ছলাত ছল ছলাত ছল ছলাত ছল, ঘাটের কাছে গল্প বলে নদীর জল।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লাভ আজকাল হাম তুম, রেসির আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানে ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানে ভাত ঘুম, বাঙালি মানে ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানে ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানে মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা শুধুমাত্র রেডিও বাংলানে.com এ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। তুমি না হয় রহিতে কাছে, আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: To find out more, visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
6: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
5: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
6: আমি বাউন্ড ঘুড়ি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
5: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট .com এ। মন যখন নিরুদ্দেশ,

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ইংলিশে বলা হয় পেন নেম, আর বাংলায় ছদ্মনাম। তো এই ছদ্মনাম কিন্তু প্রচণ্ড একটা ইন্টারেস্টিং ব্যাপার, জানেন? তার কারণ এর সঙ্গে জড়িয়ে আছে অজস্র ইতিহাস। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেডা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে ছদ্মনাম নিয়ে। আগে হ্যাঁ, ছদ্মনাম অর্থাৎ নিজের আসল নামটা ব্যবহার না করে একটি নকল নাম ব্যবহার করা, এবং সেই নকল নাম ব্যবহার করে লোকজন অগণিত সমস্ত সাহিত্য সৃষ্টি করেছেন। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে সেরকমই কিছু মহান ব্যক্তি, তাদের ছদ্মনাম এবং ছদ্মনাম সম্পর্কে কিছু ইতিহাস আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

ছদ্মনামের কথা যদি ওঠে, তাহলে সবার আগে কিন্তু থাকবেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আগে হ্যাঁ, মানে সাহিত্যের কোনো কথা আলোচনা হবে অথচ গুরুদেবের কথা একদম প্রথমে থাকবে না, সেটা তো হতেই পারে না। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ছদ্মনাম নিয়ে। তো যে কথা বলছিলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাকে তো সবাই এক বাক্যেই চেনে। তো একবার ভানুসিংহের পদাবলী নামে একটি পদাবলী তিনি রচনা করেছিলেন মৈথিলি ভাষায়, এবং সেখানে ভানুসিংহের পদাবলী রচনা করতে গিয়ে নিজের নাম তিনি ব্যবহার করেছিলেন ভানুসিংহ হিসেবে, অর্থাৎ তার ছদ্মনাম ছিল ভানুসিংহ। কিন্তু এছাড়াও কিন্তু আরও একটি ছদ্মনাম তিনি ব্যবহার করেছিলেন, সেই ছদ্মনামটি হল দিকশূন্য ভট্টাচার্য। আগে হ্যাঁ, দিকশূন্য ভট্টাচার্য। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ছদ্মনামকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

মানুষ বিভিন্ন কারণে ছদ্মনাম নিয়ে থাকেন, কিন্তু একজন কালজয়ী ঔপন্যাসিক সাহিত্যিক ছদ্মনাম নিয়েছিলেন নিজের অত্যন্ত প্রিয় মানুষের। তার নাম হল স্যামুয়েল ক্লেমেন্স। এখন স্যামুয়েল ক্লেমেন্স বললে তো আপনারা চিনবেন না। তার আসল নামটি ঢাকা পড়ে গেছে তার বিখ্যাত ছদ্মনামে। আচ্ছা, কারণটা আগে বলে নিই। সেই স্যামুয়েল ক্লেমেন্সের অত্যন্ত কাছের একজন বন্ধু ছিলেন একজন নাবিক, এবং এনারা দুজনেই ইউএসএর বাসিন্দা। তো স্যামুয়েল ক্লেমেন্স ঠিক করলেন যে তিনি তার সাহিত্য রচনা করবেন সেই বন্ধুর নামেই, আর সেটাই তিনি করলেন এবং আলটিমেটলি প্রচণ্ড সাকসেস পেলেন তিনি। এই স্যামুয়েল ক্লেমেন্সের ছদ্মনাম যেটি অত্যন্ত প্রচারিত সেটি হলো মার্ক টোয়েন। আগে হ্যাঁ, মার্ক টোয়েন, যেটা অ্যাকচুয়ালি স্যামুয়েল ক্লেমেন্স অর্থাৎ যাকে আমরা মার্ক টোয়েন হিসেবে চিনি তার এক বন্ধুর নাম। তাহলেই ভাবুন ছদ্মনামের পেছনে কত বড় একটা সম্পর্ক, একটা ইতিহাস জড়িয়ে আছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে ছদ্মনাম নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এই ছদ্মনাম নিয়েই আড্ডাটা জারি থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: ঘোড়া ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: টিন টিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

অনেক সময় ছদ্মনাম এরকম হয় যে ছদ্মনাম অ্যাকচুয়ালি ক্যারেক্টারের সঙ্গে মিশে যায়, আর এই ব্যাপারটা কিন্তু খুব বেশি করে দেখিয়েছেন আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়। তো radiobanglanet.com এ আজকে আমাদের আড্ডাটা জারি আছে ছদ্মনাম নিয়ে। তো যে কথা বলছিলাম যে কালজয়ী ঔপন্যাসিক লেখক অনেকেই ছদ্মনাম ব্যবহার করেছেন, কিন্তু বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় একটি অদ্ভুতভাবে ছদ্মনাম ব্যবহার করেছিলেন, নীল লোহিত। নামটার মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য আছে, একদিকে নীল অন্যদিকে লোহিত। কিন্তু ব্যাপারটা যেটা তিনি করেছিলেন সেটা হচ্ছে যে তিনি নীল লোহিতের মাধ্যমে নিজের ক্যারেক্টারটাই, অর্থাৎ গল্পের চরিত্রটাকেই যেন নিজে বেঁচেছিলেন। এইভাবেই অদ্ভুত একটা ছদ্মনাম তিনি নতুন ধারার জন্ম দিয়ে গেছেন। তো radiobanglanet.com এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা আমাদের জারি আছে ছদ্মনাম নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে ছদ্মনাম নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন radiobanglanet.com।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

অনেক সময় ছদ্মনাম কিন্তু ব্যবহার করা হয় নিজের পরিচয় সিরিয়াসলি লোকানোর জন্য, যেমন করেছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় আগে। হ্যাঁ, বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার বাবা ছিলেন বিখ্যাত ডক্টর, তিনিও ডাক্তারি পাশ করেছিলেন, কিন্তু তিনি ওই সাহিত্য রচনার দিকে মন দিলেন, কিন্তু বাবার ভয়টা বলতেও পারছেন না, কাজেই তিনি ছদ্মনাম নিয়ে নিলেন এবং সেই ছদ্মনামেই তিনি মারাত্মক জনপ্রিয়তা অর্জন করলেন। তার ছদ্মনাম ছিল বনফুল আগে। হ্যাঁ হ্যাঁ, বনফুল পৃথিবীর ছোট গল্পের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ গল্পকার, বনফুলের কথা বলছি। তো রেডিও বাংলানের ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল ছদ্মনাম নিয়ে। ছদ্মনাম এমন একটা অদ্ভুত বিষয়, এমন একটা নকল নাম যেটা কিনা অনেক ক্ষেত্রে আসল নামকে ছাপিয়ে যায়। এই ছদ্মনামকে ঘিরে অনেক গল্প, অনেক কাহিনী, অনেক ঘটনা, এমনকি ইতিহাসও আছে। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে আলতো করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পর।

আর্লি মর্নিং নাইকের জগিং জুতো কাঁচে যখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো কাঁচে যখন আর্লি মর্নিং নাইকের জগিং জুতো।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা আজকেও হচ্ছে এবং প্রত্যেক দিনই যেমন গল্প হয়, আড্ডা হয়, নতুন নতুন গান হয়, ঠিক আজকেও কিন্তু বেশ কিছু ভালো ভালো গান থাকছে। কিন্তু আড্ডাটা কোনো স্পেসিফিক কোনো কথার ওপর না, আমাদের ভালো লাগার এবং আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনায় যেগুলো আমাদের হঠাৎ করে মনে পড়ে বা ছোটবেলার কিছু ঘটনা, সেটা নিয়েই আজকের আড্ডা এবং কি হতে চলেছে আজকের আড্ডায় তার জন্য অবশ্যই আপনাকে কান রাখতেই হবে রেডিও বাংলা নেই ডট কম যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের লাইফটা যখন শুরু হয়েছে, যখন আমাদের লাইফটাকে কাটাতে হচ্ছে, তার মানে তো সবসময় খারাপ বা সবসময় ভালো তা তো না, সব কিছু ব্যালেন্স মতো করেই কিন্তু পুরানা আমাদেরকে দিয়েছে। কখন আমাদের ভালো সময় যাবে বা কখন আমাদের খারাপ সময় যাবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানি না, কিন্তু যেটা জানি সেটা হচ্ছে কখন আমাদের মাথাটাকে সেই সিচুয়েশনের মতো করে চালনা করতে হবে। ঠিক যেমন আমরা বুঝতে পারি বৃষ্টি কখন হয়, আমরা বুঝতে পারি কখন রোদ ওঠে, কারণ আমরা অনুভব করতে পারি বা দেখতে পারি। ঠিক সেই রকমই বৃষ্টি আর রোদের মাঝখানে আমরা কখনোই বুঝতে পারি না কখন রামধনু উঠবে। কখনো কখনো আকাশে রামধনু উঠলে কতটা ভালো লাগে, ঠিক সেই রকমই আমাদের লাইফটা।

0: বেদাল বেচাল দিন কাল বেদাল বেচাল দিন কাল।
1: যখন খুব মুষলধারে বৃষ্টি হতো, তার উপর কড়া রোদ উঠত, সেইখানে জলকণার মধ্যে সূর্যের আলোর একটা রিফ্লেকশন বা ওই প্রিজম তৈরি করে এবং সেখানের মধ্যে থেকে যখন আলোর ছটা যায়, তখন রামধনু হয়, আকাশে সাতটা রং দেখতে পাওয়া যায়। এবং আমার মনে হয় পাহাড়ে বা পরিষ্কার আকাশে সবচেয়ে বেশি ভালো রামধনু দেখতে পেয়েছি আমরা, বা সেটাই পাওয়া যায়। যত দিনকাল যাচ্ছে, যত পরিবেশ দূষণ হচ্ছে, যত আমরা নেচারকে ভালোবাসতে বন্ধ করছি, তত কিন্তু আমাদের প্রকৃতিও খুব সুন্দর সুন্দর জিনিস দেওয়া বন্ধ করে দিচ্ছে। ধরুন আপনার সাথে কোনো একটা মানুষ আছে এবং তার সাথে ভালো ব্যবহার আপনি বন্ধ করে দিচ্ছেন, তাহলে কি এক্সপেক্ট করবেন সেও আপনাকে ভালো ব্যবহারটা দেখাবে? না, সেটাও কিন্তু একটা টাইম পিরিয়ড অবধি, তারপরে কিন্তু সেই ভালো ব্যবহারটাও নষ্ট হয়ে যায়।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেইনবো আমাদের জীবনেও কিন্তু আসে, যেমন প্রকৃতিতেও আসে, ঠিক সেই রকমই আমাদের জীবনটাকে রাঙিয়ে দেওয়ার জন্যও সাতটা রং আসে। সেই পর্যায়গুলো আপনি কিভাবে রিয়েলাইজেশন করবে বা কিভাবে স্পেন্ড করবেন সেটা সম্পূর্ণ আপনার। যাই হোক, রামধনু মানেই হচ্ছে খুশি, রামধনু মানেই নস্টালজিয়া, রামধনু মানেই বৃষ্টির পর একটা ঝকঝকে তকতকে সূর্যের আকাশ এবং সেই আকাশে রঙের ছটা। যদি আপনি রামধনুর শুরু থেকে ওই যে আর্কটা, সেই শব্দ যে আর্কটা পুরোটা দেখতে পান, তাহলে বলতেই হবে আপনি খুব লাকি। এবং তার সাথে সাথে যদি আপনি রামধনু গাছ দেখতে পান, তাহলেও বলতে হবে আপনি খুব লাকি। বুঝতে পারলেন না? তো রামধনু তো আকাশে দেখা যায়, রামধনু গাছটা আবার কি সেইটা নিয়ে অবশ্যই বলবো, কিন্তু তার জন্য আড্ডায় ফিরতেই হবে, ফিরছে আড্ডায় একটা ছোট্ট ব্রেক নিয়ে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

রামধনু নিয়ে যখন জীবনের কথা বললাম, রামধনু নিয়ে আমাদের মনের অবস্থার কথা বললাম, রামধনু একটা গাছ আছে সেটা বলবো না, উত্তর কোলার্ধে বিশেষত কিন্তু দেখা যায় এই রামধনু গাছ, অর্থাৎ রামধনু গাছ বলা হয় একটা প্রকার ইউক্যালিপটাস গাছে। তার কারণ এই গাছের ছাল ক্রমাগত অর্থাৎ সারা বছর জুড়েই উঠতে থাকে এবং তারপরে লাল, কমলা, বেগুনি, সবুজ এই বর্ণগুলো ধারণ করে, অর্থাৎ রামধনুর নানা রঙের মতো। এবং এই ইউক্যালিপটাস গাছটা বিশেষত ফিলিপিনস, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি এই সমস্ত জায়গায় দেখা যায় এবং এই গাছটিকে বলা হয় রেইনবো ইউক্যালিপটাস গাছ। তাহলে রেইনবো নিয়ে অনেক কিছু কথা বলে দিলাম, এবার মনের রং ছড়াতে অবশ্যই গানের প্রয়োজন, তাই গান তো থাকছে এবং সাথে সাথে আমাদের আড্ডাও শেষ হচ্ছে। ভালো থাকবেন আর কান রাখতে ভুলবেন না। রেডিও বাংলা নেই .com মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের যে আড্ডাটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু একদমই অন্যরকম, এবং আজকের এই আড্ডাটা আমাদের সমৃদ্ধ হওয়ার আড্ডা। আসলে গণনাট্য আন্দোলনের কথা আমরা সবাই জানি, সেই গণনাট্য আন্দোলন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যবোধে যে অভিনবত্বের আলোড়ন সৃষ্টি করে প্রসিদ্ধ লাভ করেছেন তার প্রাণপুরুষকে জানেন, বিজন ভট্টাচার্য। আর তার রচিত নাটকসমূহ ছিল গণনাট্য আন্দোলন পরিচালনার হাতিয়ার স্বরূপ। তাই তার নাটকের অভিনয় যেমন গণনাট্য আন্দোলনের উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়িত করতে প্রধান ভূমিকা পালন করেছে, ঠিক তেমনই বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসেও এনে দিয়েছে নতুন নাট্য আঙ্গিকে, বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার প্রেরণা। তাই রেডিও বাংলা নেট .com-এর আজকের এই আড্ডা এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাই কোথাও যাবেন না, আজকের আড্ডায় আমরা সমৃদ্ধ হব এবং জানব বিজন ভট্টাচার্যের আরও কিছু কাজ। সঙ্গে থাকুন।

শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক ফিরে এলাম আমারও আজকের এই বিশেষ আড্ডা রেডিও বাংলা .com-এ গান মুসাফিরে। সঙ্গে আছে আমি সৌভিক, আর চলছে আজ বিজন ভট্টাচার্যের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব। তো গণনাট্য আন্দোলনের পরিণতির কালে নবান্নের মঞ্চ সফলতা ও জনপ্রিয়তা শুধু বাঙালি মানুষেই কিন্তু সাড়া দেয়নি, বরং প্রগতিবাদী অনেক অবাঙালির মনেও একটি গভীরভাবে নাড়া দিয়ে চলেছিল। শ্রীরঙ্গমে এর অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাই একজন ব্রিটিশ পাইলট বিজন ভট্টাচার্যকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছিলেন এবং নবান্নের বিষয়বস্তু পর্যালোচনা করলে একটা জিনিস জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে ফ্যাসিবাদের কাছে ব্রিটিশ বাহিনীর পরাজয়, গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেসের মরণপণ সংগ্রামে অসাফল্য, মেদিনীপুরের সাইক্লোন ও ভয়াবহ বন্যা, পঞ্চাশের মন্বন্তর, কালোবাজারি ও চোরা কারবারিদের সঙ্গে ব্রিটিশ সরকারের অন্তঃসম্পর্ক ইত্যাদি নানাবিধ ঘটনার সম্পূর্ণ চিত্র এতে স্পষ্ট না থাকলে অনেক ঘটনারই আভাস আছে। তো ব্রিটিশ সরকার রচিত নাট্য নিয়ন্ত্রণ আইনের ছাড়পত্র নিতে হয়েছিল বলে বড় সমস্যা স্পষ্ট করে বলা সম্ভব হয়নি। তবু দেশের মানুষ নবান্নের মর্মবাণী বুঝতে বিন্দুমাত্র বিলম্ব করেনি, কারণ এই বিশাল বিস্তৃত ঘটনারাশি একসঙ্গে নাটকীয় বৃত্তে গ্রথিত করতে গিয়ে নাট্যকারকে ছিন্ন করতে হয়েছিল প্রচলিত নাট্যাঙ্গিক ও নাট্য বিষয়ের জটাজাল। তাই নাটক হিসেবে নবান্নের গঠন বিষয়ে

তো বাংলাদেশে মেদিনীপুরের জনসাধারণ সুসংঘবদ্ধ হয়ে থানা ও অন্যান্য সরকারি অফিস আক্রমণ করার চেষ্টা করে। আর ওই সময় 72 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা শোভাযাত্রায় নেতৃত্ব দেন। পুলিশ গুলি ছোড়ে, বন্দুকের একটি গুলি তার বাহুকে আঘাত আনে। নির্ভীক মাতঙ্গিনী তবু থামেন না, আরেকটি গুলি তার কপালে ভেদ করে যায়। তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই অবস্থাতেও উপনিবেশ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে তার হাতে স্বাধীনতার পতাকা আঁকড়ে ধরা ছিল, ভারতের সেই পতাকা। এই উত্তাল গণসংগ্রামের চিত্রটি বিজন ভট্টাচার্য নবান্ন নাটকের প্রথম দৃশ্যে কৌশলে চিত্রিত করেছেন। নাটকের আমিনপুর আসলে মেদিনীপুর, পঞ্চাননী হলেন মাতঙ্গিনী হাজরা, আর পাশের গাঁট ফাটার যে শব্দ হলো বন্দুকের গুলোর শব্দ। তো ব্রিটিশ সাম্রাজ্যবাদী সৈন্যবাহিনীর অত্যাচারে যখন আমিনপুরের কৃষক সমাজ অতিষ্ঠ, তখন প্রতিকারের আন্দোলনে যখন প্রধানের দুই পুত্র নিহত, গ্রামের নারীদের সম্ভ্রম নিতে যখন টানাটানি, তখন সবাই ভীত হলেও মাতঙ্গিনী হাজরা সদৃশ বৃদ্ধা পঞ্চাননী আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। সঙ্গে থাকুন, বললাম না আজ সমৃদ্ধ হবার মুহূর্ত, শুনতে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর, আবারও বলবো বিজন ভট্টাচার্যের নবান্নের কিছু অংশ। সঙ্গে থাকুন।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা বিজন ভট্টাচার্যের কথা নিয়ে, চলছে শুধুমাত্র রেডিও বাংলা নেট .com। তো আমিনপুরে হঠাৎ ভয়াবহ বন্যা, সাইক্লোন, ঘরবাড়ি, ফসল সব কিছু উজাড়, দুর্ভিক্ষ, মহামারীতে কৃষক সমাজ দিশেহারা। এরই মাঝে হারু দত্তের মতো স্বার্থান্বেষী মহাজনের কাছে সর্বস্ব হারিয়ে তারা কলকাতায় আসে। এখানে ভিক্ষা করেও দুটো খেতে পায় না। অবশেষে বাঁচার তাগিদে দুটো নোংরা খাবারের জন্য ডাস্টবিনে কুকুরের সঙ্গে লড়াইয়ে নামে, কিন্তু কুকুরের কামড় খেয়ে এখানেও পরাজয় ঘটে। অথচ এই সময় সমাজের বড়বাবুরা কত শত ভদ্রবেশী স্বার্থান্বেষী লোককে নিমন্ত্রণ করে খাইয়েছে। ক্ষুধা তৃষ্ণার জ্বালায় মৃতপ্রায় মানুষগুলোর আর্তনাদ তাদের কানে পৌঁছয় না। আর এই অমানবিক নিষ্ঠুর আচরণ দেখে প্রধান সমাদার ক্ষোভে, দুঃখে, ঘৃণায় উঁচুতলার মানুষগুলোর প্রতি গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, আর কত চেঁচাবো বাবু, দুটো ভাতের জন্য তোমরা কি সব বদির হয়ে গেছো বাবু, কিছু কানে শুনো না, অন্তর কি সব তোমাদের পাচান হয়ে গেছে গো বাবু। এরপর ভাত নয়, সামান্য ভাতের ফ্যানের আশায় বড়বাবুদের বাড়ির ড্রেনের কাছে কুকুর আর মানুষ পাশাপাশি বসে অপেক্ষা করে। একই উদ্দেশ্যে পাশাপাশি বসে থাকা ভিন্ন জাতির দুটির প্রাণীর মধ্যে তখন যেন আর পার্থক্য থাকে না। চারিদিকে বুবুক্কুর হাহাকার, আহাজারি এবং পেটের জ্বালায় উদ্বাস্ত মানুষগুলো তখন নির্জীব, অসাড়। কিন্তু মৃত্যুর অপেক্ষায় সময়ে গণনার সাধ্য তাদের নেই। আর এই রূঢ় সামাজিক অক্ষয়ের কাহিনী প্রচলিত নাট্যাঙ্গিকে চিত্রিত করা হয় না, আর এর জন্যই নবান্ন এর আঙ্গিক প্রকরণ ভিন্ন। এর নাট্যাঙ্গিক বিচার করতে গেলে নতুন কানুন দরকার, গতানুগতিক কানুনের বিচার চলে না। তো নবান্নর পরে বিজন ভট্টাচার্য রচনা করেন একাঙ্ক মরা চাঁদ 1946-এ, কলঙ্ক করেন 1946-এ এবং পূর্ণাঙ্গ অবরোধ 1947-এ নাটকটি করেন। কিন্তু এই নাটক তিনটি গণনাট্য সংঘের প্রযোজনায় অভিনীত হয়নি এবং মরাচাঁদে নাট্যকার পবন বাউলের গানের মধ্যে দিয়ে সমাজের একপারে নিম্ন শ্রেণীর মানুষদের জীবনের সংগ্রামের চিত্রিত করেছেন এবং অবরোধ নাটকটি কমিউনিজমের আদর্শে কারখানার মালিক শ্রমিক সংঘর্ষকে কেন্দ্র করে রচিত। তবু কারখানার মালিকের পুঁজিবাদী স্বরূপ সম্পর্কে নাট্যকারের অভিজ্ঞতার কারণে গণনাট্য সংঘ ও নাটকটিকে গ্রহণ করতে পারেনি, তাই গণনাট্যের আদর্শ থেকে বিচ্যুত না হলেও এসব নাটক গণনাট্য আন্দোলনে নবান্ন এর মতো ভূমিকা পালন করতে পারেনি। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা বিজন ভট্টাচার্যের কথা নিয়ে, তার কাজের মুহূর্তের কথা নিয়ে বলবো, জীবন কন্যার কথা। থাকুন গান মুসাফিরের আড্ডা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা, বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব বিজন ভট্টাচার্যকে নিয়ে। এবং আমাদের এই বিরতির আগে যে কথা বললাম যে জীবন কন্যার কথা, মানে গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্যের পরবর্তী উল্লেখযোগ্য সংযোজন হয়েছিল জীবন কন্যা 1948 গীতিনাট্য। তো সেটা কিভাবে দেখিয়েছেন একটু আপনাদের বলি। এতে যেটা আছে, বেদে সমাজে নানা সংস্কার, ঐতিহ্য লালিত প্রথা পদ্ধতি, জাতিগত বিশ্বাস প্রভৃতির সঙ্গে দেশ বিভাগের আশঙ্কায় হিন্দু মুসলিম দাঙ্গা বিদ্বেষের চিত্রও কিন্তু প্রতিফলিত হয়েছে। সর্প বিশারদ বেদে সমাজের সঙ্গে ছিল নাট্যকারের আবাল্য পরিচয়। তিনি বাল্যকালে ঢাকা মুন্সীগঞ্জ এলাকার সাপুড়েদের সাপ ধরা, সাপের খেলা, সাপকে নাচানো সব কিছু খুব কাছ থেকে দেখেছেন। তো তাদের জীবনের সুখ দুঃখ মর্মে মর্মে উপলব্ধি করেছেন। এবং এছাড়া বাংলার আউল বাউল সম্প্রদায়ের সঙ্গে ছিল তার অবাল্য সখ্য, গান ও সুরের প্রতি ছিল তার আজন্ম টান, তাই কাহিনীর লোক আখ্যান নির্মিতা ও রাগ সঙ্গীতের সঙ্গে লোকগীতির মর্যাদাময় মেলবন্ধন জীবন কন্যায় একটি সদীপ স্পর্শময়তা সঞ্চার করেছে। তো তিনটি দৃশ্যের এই গীতিনাট্যকে দেখা যায়। এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে, বেদে সর্দার প্রবীরের কন্যা উলুপিকে সর্পদংশন করে, তাকে বাঁচানোর জন্য নানা ওঝা গুণীদের আনাগোনা, কিছুতেই কিছু হয় না। অবশেষে সমস্ত ওঝা গুণীদের তন্ত্রমন্ত্র একত্রে চালান করলে সর্প হাজির হয়। সেখানে কি বলছে, সেখানে সর্প শোনায় নিরাশার বাণী। কি বলছে, শেষ কথাটা বলে যাই, বাইদ্যার কন্যার বাঁচন নাই, আহা মহাদেশটা ঘুমাইছে, কল যেটা মোর জুড়াইছে। তবু উলুপুকে বাঁচানোর জন্য গুণীজন দল বানে বানে সর্পকে অস্থির করে তোলে, শেষ পর্যন্ত বিষ মুক্ত করে উলুপির মহাজাগরণ ঘটায় ভারত মাতার মতো। আসলে এই প্রয়াস সর্পের বিরুদ্ধে নয়, এ তৎকালীন অকৃতকার্য সরকারের বিরুদ্ধে। আমাদের আরও কথা বাকি আছে, বিজন ভট্টাচার্য সম্পর্কে আমরা আরও কিছু জানবো এবং সমৃদ্ধ হব, কিন্তু এখন অপেক্ষা করছে আমাদের জন্য কয়েকটা গান। চলুন শুনে নিই, তারপর আবারও ফিরে আসবো কয়েকটা গানের পর শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে। এখন গান।

তো ফিরে এলাম আবারও আজকের এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি পর্ব নিয়ে গান মুসাফিরে, সঙ্গে আমি সৌভিক, আর সঙ্গে আপনারা। তো কথা চলছে বিজন ভট্টাচার্যকে নিয়ে। তো 40-এর দশকের প্রারম্ভে গণনাট্য আন্দোলন ও বিজন ভট্টাচার্য নামটি সমার্থক হয়ে উঠেছিল, আর সেই সময় মার্ক্সের দৃষ্টি দিয়ে যারা নাটক রচনায় সার্থকতা লাভ করেছিলেন তাদের মধ্যে কিন্তু তার স্থান শীর্ষে। তো মন্বন্তরের পটভূমিকায় সমকালীন যুগ যন্ত্রণা ও বাঙালির জীবনের নানা অনুষঙ্গ তার নাটকে যে মহিমায় আত্মপ্রকাশ করেছিল তার কোথাও দেখা যায় না। বিজন ভট্টাচার্য তার সাহিত্য সাধনার অন্যান্য দিকের চর্চা অব্যাহত রেখেও 1943 থেকে 1978 পর্যন্ত সুদীর্ঘ 35 বছর নাট্য জীবনে মোট 26 নাটক রচনা করেছেন। তার রচিত নাটকগুলোর প্রকৃতি অনুসারে বিভাজন করলে এরকম দাঁড়ায়, একাঙ্ক 9, পূর্ণাঙ্গ 13, রবীন্দ্র গল্পের নাট্যরূপ 2, গীতিনাট্য 1 এবং রূপক নাটক 1। এই 26 নাটকের মধ্যে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে 10 এবং অবশিষ্ট নাটকের কিছু অংশ বা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, আর কিছু অপ্রকাশিত আজও। তার প্রথম নাটক আগুন 1943 সালে, যার অভিনয়ের মাধ্যমে ভারতীয় গণনাট্য সংঘের পথ চলা শুরু হয়েছিল, এবং 5 ক্ষুদ্র ক্ষুদ্র আপাত বিচ্ছিন্ন দৃশ্য সম্বলিত এই নাটকটি, মানে একাঙ্কটি সম্পর্কে বিজন ভট্টাচার্য তার 99 নাটকের ভূমিকায় লিখেছিলেন। তদানীন্তন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আগুন ছিল একটি পরীক্ষামূলক ক্ষুদ্র নাটিকা। এখানে তিনি পুরোপুরি সফল হতে না পারলেও মন্বন্তরের পটভূমিকায় ভুখা, উদ্বাস্ত, কৃষক ও অন্নহীন মানুষের পাশাপাশি মধ্যবিত্ত জীবন সংগ্রামের ইতিহাসকে স্পষ্ট করে চিত্রিত করেছেন। তো আজকের এই আড্ডায় হয়তো বিজন ভট্টাচার্য সম্পর্কে সামান্য, যত সামান্য একটি ব্যাপার আলোচনা করা গেল বা সমৃদ্ধ হলাম আমরা। আজ এ পর্যন্তই, সময় একদম শেষ, আগামী কোনো পর্বে আবারও বিজন ভট্টাচার্য নিয়ে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাটকে থাকবেন।

যে কোনো চরিত্রে নিজেকে স্বাচ্ছন্দ্যে মিলে ধরেন তিনি। তাকে নিয়ে ট্রোলিং কিংবা ব্যাক বিচিংয়েরও কোনো কমতি নেই, সেগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি শ্রীমতী। অভিনেত্রী হলেও মাছে ভাতে বাঙালি এবং সাদামাটা জীবন কাটাতেই পছন্দ করেন তিনি। আজ তাকে নিয়ে আড্ডা মারব। আপাতত তিনটে গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: বলছিলাম, গানের বিরতির পর আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, তাকে নিয়ে কথার ঝড়ের কোনো শেষ নেই। তবে তিনি নিজেকে সামলে, নিজের জীবনের ঝড় সামলে, ইন্ডাস্ট্রি সামলে, ইনফ্যাক্ট নিজের মেয়েকে সামলে সব কথার সপাটে জবাব দেন তিনি। তিনি স্বস্তিকা মুখার্জি। আপাতত দুটো গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কম এ। মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে না, বলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পা রেখেছেন এবং নিজের জমিটা ইন্ডাস্ট্রিতে শক্ত করে রেখেছেন তিনি। যে কোনো চরিত্রে তিনি অনন্য। সত্যি বলতে তাকে বলাই বাহুল্য, দম আছে বস। আপাতত কয়েকটা গানের পর ফিরছি, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ। স্বস্তিকা মুখার্জির জীবনের নীতি আদর্শ একদমই অন্যরকম। সত্যি কথা বলতে তার ভয় বা লজ্জা কোনোটাই করে না। বাবার নীতি আদর্শই এখনও পর্যন্ত মেনে চলেন তিনি। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাকে আবেগঘন পোস্ট করতে দেখা যায় এবং সেখানে তার নিজের বাবা মায়ের স্মৃতিচারণ করেন তিনি। তিনি এও মনে করেন, কেরিয়ারে যতই সাফল্যের শীর্ষে তিনি পৌঁছে যান, নিজের জমিটা কখনোই ভোলা উচিত নয়। তাই এখনও তিনি বাবার বাড়িতেই বসবাস করেন। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কম এ। মন যখন নিরুদ্দেশ, বরাবরই তার সাজ পোশাক নিয়ে কটাক্ষ শুনতে হয় তাকে নিজেকে, সেগুলোর উপযুক্ত জবাবও তার কাছে কিন্তু রয়েছে অলরেডি। কোনো কথাই তিনি শুধু শুনে মুখ বুঝে বেরিয়ে আসেন না, প্রতিবাদ করতে পারেন তিনি। এই গুণটা কিন্তু একজন আর্টিস্টের ক্ষেত্রে এবং একজন মানুষের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সবথেকে বড় কথা, তিনি মায়ের মতন করে সাজতে এবং জীবন কাটাতে পছন্দ করেন। তাকে নিয়ে আড্ডা শেষ হওয়ার নয়, তবে সময় বলছে এখানেই শেষ। আজ আসি, আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের জীবনে চলার পথে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলি, আবার অনেক কিছুই হারিয়ে যায়। আমরা যদি সেই সমস্ত হারানো জিনিসগুলোর কথা মনে করি তাহলে কিন্তু আমাদের ভীষণ খারাপ লাগে। আবার এমনও হয় যে আমরা অনেক সময় হয় যেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই হারানো জিনিসগুলোর কথা কখন যেন ভুলেই যাই, আমাদের ঠিক মনেই পড়ে না যে সেই জিনিসগুলো আমাদের কখনো ছিল। আর সেই সব হারানো জিনিসগুলো যদি আমরা সত্যি কখনো হঠাৎ খুঁজে পাই তাহলে আমাদের ঠিক কেমন লাগে, সেই হারানো প্রাপ্তির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এই হারিয়ে পাওয়ার গল্প নিয়ে থাকব। আসলে আমাদের জীবনে চলার পথে তো এমন অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলোকে হয়তো আমরা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলেছি। আর সেগুলো যদি হঠাৎই আমাদের সামনে চলে আসে, আমরা ঠিক কীরকম অনুভূতি আমাদের মধ্যে আসে সেই সব কিছু নিয়ে আমরা থাকব। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

স্কুলে সেই বন্ধু যার সঙ্গে এক বেঞ্চে পাশাপাশি বসা, সারাদিন হই হই আড্ডা খুনসুটি, আর টিফিনে একসাথে টিফিন ভাগ করে খাওয়া, স্কুল ছুটির পরে হই হই করে একসাথে বাড়ি ফেরা, আর ছুটির দিনে দুজনে একসঙ্গে সাইকেল নিয়ে বেরিয়ে পড়া। তারপর বহুদিন বহু বছর কেটে গেছে, স্কুলের পরে আর দেখা হয়নি তার সাথে, তার ঠিকানা তার ফোন নাম্বার কোথায় যেন হারিয়ে গেছে। তারপর হঠাৎই একদিন সোশ্যাল মিডিয়ায় তাকে খুঁজে পাওয়া গেল, সেই চেহারা, হয়তো সেই কিশোর বা কিশোরীটি সে আর এখন নেই, এখন সে প্রাপ্তবয়স্ক, কিন্তু তার সেই হাসি সেই মুখের আদল এখনো আছে। ঠিক এই রকম ঘটনা চেনা লাগছে তো, এমন সেই হাসি সেই মুখের আদল এখনো আছে, ঠিক এই রকম ঘটনা

আরো কিছু গল্প রয়েছে, শেয়ার করব আপনার সঙ্গে। তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে। আমি অনামিকা, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

ছুটি দিনে ড্রয়ার গোছাতে গোছাতে হঠাৎই খুঁজে পাওয়া গেল সেই কলমটা, যার সঙ্গে জুড়ে রয়েছে কত স্মৃতি। সেই প্রথম পাওয়ার মুহূর্ত, সেই প্রিয় মানুষের হাত থেকে উপহার হিসেবে পাওয়া সেই কলম, যেই কলম দিয়ে লেখা হয়েছিল প্রথম কবিতা। আর তারপর কালের নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে সেই কলম হারিয়ে গেছে। তারপর এতদিন পরে তাকে পাওয়া গেল ড্রয়ারে। আর তারপর মনে পড়ে গেল কত স্মৃতি, একের পর এক সমস্ত সুন্দর সুন্দর মুহূর্ত, যেন সব কিছু একেবারে ভিড় করে এলো, চোখের কোণটা চিকচিক করে উঠল। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারিয়ে পাওয়ার গল্প নিয়ে, আর এখানেই এই কলমের গল্পটা শেয়ার করলাম আপনার সঙ্গে। আসলে এইরকম অনেক কিছু রয়েছে আমাদের সকলের জীবনে, কোনো না কোনো। আর সেই সব হারিয়ে যাওয়া জিনিসগুলো যখন আবার বহুদিন পরে খুঁজে পাওয়া যায়, তখন মনটা কেমন যেন আনন্দে ভরে ওঠে, আর তার সঙ্গে সঙ্গে চোখের কোণটা ভিজে যায়। আমাদের আজকের এই হারানো প্রাপ্তির গল্প নিয়ে থাকব, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানেট.com এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারানো প্রাপ্তির গল্প নিয়ে। আমাদের জীবনে তো অনেক কিছুই রয়েছে যা আমাদের হারিয়ে যায় কিংবা আমরা হারিয়ে ফেলি। আমরা একদিন পপকর্নে গল্প করছিলাম হারিয়ে যাওয়া বিকেল নিয়ে। আসলে আমাদের জীবনে এখন রোজই কিন্তু বিকেল আসে, কিন্তু হয়তো সেভাবে আমাদের বিকেলগুলো উপভোগ করা হয় না। কিন্তু একটা সময় তো ছিল যখন এই বিকেলগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা হতো, আর বিকেল হলেই বন্ধুরা মিলে হই হই করে মাঠে খেলতে যাওয়া, কিংবা তারপর যখন যৌবনে পদার্পণ, তখন হয়তো প্রিয় মানুষটির সঙ্গে এমনই কোনো বিকেল বেলা একটা নদীর ধারে একটু একটু করে হাত ধরে হাঁটা, আর সেই সব সুন্দর সুন্দর মুহূর্তগুলো সত্যি বিকেলের রংটাই যেন পাল্টে দিত। আর সেই সব মুহূর্তগুলো আমরা হয়তো এখন আর পাই না, কিন্তু সেই সব হারিয়ে যাওয়া বিকেলগুলো যদি আমরা কখনো সত্যি আবার খুঁজে পাই, তখন কি আমাদের আনন্দে মনটা ভরে উঠবে না? সেই সব হারানো প্রাপ্তির গল্প সবার জীবনেই কিন্তু কিছু না কিছু রয়েছে, সেগুলো মনে করতে করতেই চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারানো প্রাপ্তির গল্প নিয়ে। আমাদের জীবনে অনেক কিছুই তো রয়েছে যা আমরা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলি কিংবা হারিয়ে যায়। সবকিছু কিন্তু আমরা মনে রাখি না, অনেক কিছুই আছে যেগুলো আমরা ভুলে যাই। কিন্তু হঠাৎই যদি আমরা কখনো সেগুলো খুঁজে পাই, আমাদের কিন্তু মনটা আনন্দে ভরে ওঠে। আবার এমন অনেক মুহূর্ত রয়েছে যেগুলো আমরা আমাদের জীবনে হারিয়ে ফেলে আমাদের কিন্তু খারাপ লাগে, তাই সেগুলো যখন আমরা আবারও নতুন করে পাই, তখন নতুন করে নতুনভাবে আমাদের এক ভালো লাগা, এক ভালো লাগার মুহূর্ত ছড়িয়ে দেয় আমাদের জীবনে। আর সেই সব ভালো লাগার স্বপ্ন, ভালো লাগার অনুভূতি নিয়েই শেষ করব আমাদের আজকের পপকর্নের আড্ডা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আগামীকাল থেকে একই সময় চলে আসব আমি অনামিকা।

ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম পরের ঘামে মালিক জপে টাকার নাম পাটের কলে মানুষ ফেলে মাথার ঘাম পরের ঘামে মালিক জপে টাকার নাম ঘামের জলে নৌকো চলে দেখবি জল ছলাত ছল ছলাত ছল ছলাত ছল ঘাট।

0: ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল ছলাতে ছল ছলাতে ছল ছলাতে ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

इंस्टॉलमेंट शीत घूम थ्री बी एच के फ्लैट लो आजकल हम तुम रेसिदार एक्टर रैट একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোয় সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানি ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানি ভাত খুম, বাঙালি মানি ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানি ইলিশ চিংড়ি ডিবেট, বাঙালি মানি মন ভালো করা বাংলা গান।
1: কি লিখি তোমায় প্রিয়তম,
0: সেই গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়, সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
5: এই ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
4: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
5: আমি বাউন্ডুলে ঘুরি
4: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোড়া ঘুড়ি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ইংলিশে বলা হয় পেন নেম, আর বাংলায় ছদ্মনাম। তো এই ছদ্মনাম কিন্তু প্রচণ্ড একটা ইন্টারেস্টিং ব্যাপার, জানেন? তার কারণ এর সঙ্গে জড়িয়ে আছে অজস্র ইতিহাস। তো রেডিও বাংলা নাই ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে ছদ্মনাম নিয়ে। আগে হ্যাঁ, ছদ্মনাম অর্থাৎ নিজের আসল নামটা ব্যবহার না করে একটি নকল নাম ব্যবহার করা, এবং সেই নকল নাম ব্যবহার করে লোকজন অগণিত সমস্ত সাহিত্য সৃষ্টি করেছেন। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে সেরকমই কিছু মহান ব্যক্তি, তাদের ছদ্মনাম এবং ছদ্মনাম সম্পর্কে কিছু ইতিহাস আপনার সঙ্গে শেয়ার করব, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট।